আকাশ বাণীর কৈল শহর, আজ মঙ্গলবার, তেসরা ভাদ্র 1948 শতাব্দ, 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 25শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:58:35। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

অমৃতবাণীটা এতক্ষণ শুনছিলেন গুরুগ্রন্থ সাহেব থেকে পাঠ আকাশবাণী কৈলাসহর। এবারে দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গানখানি শুনলেন আকাশবাণী গোলশহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন সকাল 7:15। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে সকাল 7:25, 7:35 এবং সকাল 7:40। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45।

কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে সকাল 8টা এবং 8:15, 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 8:40। সকাল 9টায় রয়েছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রকমারি বাংলা গানের লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা প্রচারিত হবে বেলা 11টায়। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুল গীতি শুনবেন বেলা 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1:05। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন দুপুর 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

লোকগীতির অনুষ্ঠান শুনবেন দুপুর 2:15। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। বিকেল 3টে দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধে 6টায় রয়েছে ঘর গৃহস্থের অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠান রয়েছে 6:30।

গীতের অনুষ্ঠান রাত ১০টায় সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত ১০টা বেজে ১০ মিনিটে। রাত ১০টা বেজে ২০ মিনিটে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত ১০টা বেজে ৩০ মিনিটে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। রাত ১০টা বেজে ৩৫ মিনিটে আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 25 আগস্ট 1609 সালের আজকের দিনেই গ্যালিলিও গ্যালিলি ভেনিসের আইন প্রণেতাদের কাছে তার প্রথম টেলিস্কোপ প্রদর্শন করেন। দ্য নিউ ইয়র্ক সান পত্রিকায় চাঁদে প্রাণ ও সভ্যতার আবিষ্কারের ঘোষণা দিয়ে প্রথম গ্রেট মুন ওয়ার্কস নিবন্ধটি প্রকাশিত হয় আজকের দিনে 1935 সালে। 1916 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় উদ্যান পরিষেবা প্রতিষ্ঠিত হয় আজকের দিনে। 1933 সালে 25 আগস্ট চীনের সাচুয়ান প্রদেশের মাও কাউন্টিতে ডিএসএক্স ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রায় 9,000 মানুষ নিহত হন। ইতালির রোমে সপ্তদশ অলিম্পিয়াডের গেমস শুরু হয় 1960 সালের আজকের দিনে। 1989 সালের 25 আগস্ট পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ফ্লাইট 404 54 জন যাত্রী নিয়ে পাকিস্তানের গিলগিট বিমানবন্দর থেকে উড্ডয়নের পর হিমালয়ের ওপর নিখোঁজ হয়ে যায় বিমানটি, আর কখনো খুঁজে পাওয়া যায়নি। নাসা সফলভাবে স্পিচার মহাকাশ দূরবীনকে মহাকাশে উৎক্ষেপণ করে আজকের দিনেই 2003 সালে। 2017 সালে শক্তিশালী ক্যাটাগরি 4 হারিকেন হার্ভে স্টেকাসে আঘাত হানে, যা 2004 সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন। মঙ্গোলিয়ার সম্রাট চেঙ্গিস খান মারা যান 1227 সালের আজকের দিনে। 1930 সালের আজকের দিনে স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী অভিনেতা সন কনারি মার্জিত গুপ্তচর জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীতে দ্য আনস্টেবল চরিত্রে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন। 2020 সালে 25 আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকা আঞ্চলিক প্রত্যয়ন কমিশন আনুষ্ঠানিকভাবে আফ্রিকাকে বন্য পোলিও ও ভাইরাস মুক্ত হিসেবে প্রত্যয়ন করে, যা জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক। 1825 সালে ব্রাজিলীয় সাম্রাজ্য থেকে উরুগুয়ের স্বাধীনতা ঘোষণা হয় আজকের দিনে। আমেরিকান পাইলট প্রকৌশলী মহাকাশচারী যিনি চাঁদে প্রথম প্রত্যর্পণকারী ব্যক্তি নীল আর্মস্ট্রং ছিলেন, মারা গিয়েছিলেন 2012 সালের 25 আগস্ট। 1957 সালের 25 আগস্ট ফ্রান্সে অনুষ্ঠিত পোলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে ভারত এই মর্যাদাপূর্ণ খেলায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। আজ রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। এস এস কে এম

চত্বরে গাছ ভেঙে মৃত্যু, 5 মাস পর চালু হলো স্কটল্যান্ডের রাস্তা। দুঃখিত, 5 মাস পর চালু হলো সল্টলেকের রাস্তা, বিটুমিন নয়, রাস্তা মজবুতে কংক্রিট ব্লকে প্যাচওয়ার্ক। স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার 2। ব্লাড ব্যাংকে অভিযান, নরেন্দ্রপুরে কাটারি ঠেকিয়ে সম্পত্তি দখলের অভিযোগ, গ্রেপ্তার জামাই। কলেজে না এলেও মিলছে মাইনে, ফেরানোর নির্দেশ দিল বিকাশ ভবন। বিধান মার্কেট এলাকায় মেট্রোর কাজ শুরু, অনুমতি হাইকোর্টের। লুকানো মোবাইল ধরতে গিয়ে 11 শ্রেণীর ছাত্রের ব্যাগে উদ্ধার, অন্নপূর্ণা বিক্ষোভ দেখিয়ে 2 মহিলা সহ 3 জন ধৃত। অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা, এবার রকেট তৈরিতে গাংনাপুরের গর্ব দেবজিৎ। রাজ্য সরকারের সমালোচনা করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা, হুঁশিয়ারি বিজেপি নেতার। পথসভায় ভিড় না বাড়লে বিপদ, বিজেপি নেতার অডিও ভাইরাল। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের নামে বিজেপি ফের পাহাড়বাসীকে ধোকা দিচ্ছে, অভিযোগ অশোকের। ঘাটাল ব্লকে ক্রমেই বাড়ছে টিবি রোগের সংখ্যা, উদ্বেগ। হাসপাতাল চত্বরে থুথু, গুটখার পিক ফেললেই কঠোর পদক্ষেপ। টুলু কাণ্ডে রাঘব বোয়ালদের আড়াল করে অভিযোগ ভূমি দপ্তরের অধিকারীর স্ত্রীর। সোসাইটি থেকে 1,30,00,000 নিয়ে ঋণ খেলাপি, 24 জন শিক্ষক অশিক্ষক নোটিশ পাঠানোর সিদ্ধান্ত। মন্ত্রিত্ব ছাড়ার জল্পনা উসলে দিলেন গাদগাড়ি। সাংবাদিক সম্মেলনে নারাজ মোদি, ফাঁস ট্রাম্পের রাষ্ট্রদূতের অপ্রিয় প্রশ্ন, কটাক্ষ কংগ্রেসের। ফের অশান্তি মণিপুরে, গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ। কেন্দ্রীয় মন্ত্রীদের আবাস রক্ষণাবেক্ষণে খরচ 92 কোটি, সরব বিরোধী শিবির। 5ই সেপ্টেম্বর ফের দিল্লিতে আন্দোলনে কক্রোচরা। রাজ্যের 3 SIR মামলার একত্র শুনানি আজ সুপ্রিম কোর্টে, বিরোধী সাংসদের পদ খারিজ, আবেদন শুনবে আদালত। উত্তরাখণ্ডে SIR-এর আড়ালে বেছে বেছে কাটা হচ্ছে নাম, দাবি কংগ্রেসের। ভিক্ষুকের মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার, বস্তাবন্দি নগদ 8,00,000। এক দেশ এক ভোট নীতি সমর্থন নয়, কেন্দ্রের সমালোচনায় চিদম্বরম।

বেজিং সফরে এবার ডোভাল, চাল ধুতে কম জল খরচ করুন, খরা পরিস্থিতিতে প্রচার অভিযান ইংল্যান্ডে। খুনের পর অভিযুক্তরা সেই বাড়িতে সারল স্নান খাওয়া, তারপর চম্পট। শরণার্থীদের ফেরাতে উদ্যোগী শ্রীলঙ্কা স্বাগত জানালো রাষ্ট্রসংঘ। ছাদে ইয়াবা খেতে বাধা বাংলাদেশে শিক্ষকের পুরো পরিবারে খুন, ধৃত দুই অভিযুক্ত। বৃষ্টির মধ্যে ও অন্যের ছাতায় মাথা গলায়নি দেবব্রত সরকার। কোচের ভুল কৌশলে ডুবল মোহনবাগান, সবুজ মেরুনের ষষ্ঠ বিদেশি আরউইন। টিম স্পিরিটে বাজিমাত রশিদ, জুরেলের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত। পন্থকে কৃতিত্ব দিলেন ধ্রুব, লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, হেরে দৌড় শেষ হরমনপ্রীতদের। ঈশ্বরের আশীর্বাদ, এটাই অ্যাডমন টাইম।

পণ্য পরিবহনে নয়া সাফল্য রেলের, সার অমিল সমস্যায় আউশ গ্রামের চাষিরা, বকেয়া ডিএ এর হিসাবে ভুল, আরও টাকা পাচ্ছেন অনেক পেনশনভোগী।

পণ্য পরিবহনে নয়া সাফল্য রেলের, সার অমিল সমস্যায় আউশ গ্রামের চাষিরা, বকেয়া ডিএ এর হিসাবে ভুল, আরও টাকা পাচ্ছেন অনেক পেনশনভোগী। শিল্প ফেরাতে উদ্যোগপতিদের সঙ্গে কল্যাণীতে বৈঠক মন্ত্রীর। শুনলেন বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়া বার্তা।

আজ সকাল 8:30 পর্যন্ত প্রধানত আকাশ মেঘাচ্ছন্ন এবং এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 95% হতে পারে। কৃষিতে আবহাওয়ার সতর্কতা, সম্ভাব্য প্রভাবতার প্রতিকার। কয়েকটি জেলার এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এর ফলে ওইসব এলাকায় চাষাবাদে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা কম। তবে ওইসব এলাকায়, বিশেষ করে নিচু এলাকায়, সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে তুলনামূলক শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ায় জমির আর্দ্রতা সংরক্ষণ, সেচে জলের সুষ্ঠু ব্যবহার এবং তাপজনিত প্রভাব থেকে ফসল ও গবাদি পশু রক্ষা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর্দ্রতার অভাবজনিত সমস্যা এড়াতে জমিতে থাকা ফসলে, বিশেষ করে বৃদ্ধি সংকটপূর্ণ পর্যায়গুলিতে, প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে হবে। বাষ্পীভবনের মাধ্যমে জলের অপচয় এড়ানোর জন্য ভোরবেলা বা সন্ধ্যার সময় সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। শাকসবজি ও ফল গাছে জমির আর্দ্রতা ধরে রাখতে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ধানের খড়, শুকনো পাতা, ফসলের অবশিষ্টাংশ এবং স্থানীয়ভাবে সহজলভ্য অন্যান্য উপকরণ দিয়ে মালচিং করতে হবে। ধানের শীষ গঠন এবং থোড় আসার পর্যায়ে এই দুই ধাপে জলের চাহিদা অত্যন্ত বেশি থাকে, তাই এ সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন। জমির অবস্থা ও জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2 থেকে 5 সেন্টিমিটার জলের স্তর ধরে রাখতে হবে। দীর্ঘ সময় ধরে জলে ডুবে থাকা অবস্থা এড়াতে এবং বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলাবদ্ধতা সৃষ্টি না হয়, তার জন্য জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিচু জমিতে লাগানো বাদামের জমিতে বৃষ্টির ফলে যাতে জল না দাঁড়ায়, তার প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিরোধে ফরেট 10% কানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে হবে। ভুট্টার জমিতে অধিক বা তস না থাকা দুটি ফলনে প্রভাব ফলে বৃষ্টিপাতের দরুন মাটিতে তসের পরিমাণ স্বাভাবিক রয়েছে, তাই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের প্রয়োজন নেই। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে কানে প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা খেতে গিয়ে দেখা দেওয়া মাত্রই নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে। তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তাই এই আবহাওয়া পাখিদের অস্বস্তির কারণ হতে পারে। মুরগির ঘরে যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন এবং পাখিদের ভারী বৃষ্টি থেকে রক্ষা করুন। তুলনামূলক বয়স্ক মুরগিগুলিকে গোলাকৃমি হাত থেকে রক্ষা করে নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দিতে হবে। মুরগির ঘরে বিছানো, খড় ইত্যাদি নিয়মিত বদল করে দিতে হবে এবং পরিষ্কার রাখতে হবে।

পাখিদের পরিষ্কার পানীয় জল নিশ্চিত করতে হবে, মুরগির খাবারে অতিরিক্ত 2% প্রোটিন দিতে হবে, রানীক্ষেত রোগের বিরুদ্ধে টিকা নিশ্চিত করতে হবে। আজকের মতো সুপ্রভাত এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে ভক্তিসুধা অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকের শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়।

0: অমরপ্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 ও 59 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা আইএফএস 2025-এর ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। এই আইএফএস আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন আইএফএস আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা এমএসসিতে থাকা তথ্য এআই এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা এসওপি তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের এই সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন। তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি সিএএতে আবেদন জানাতে বলেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং

0: পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ, পেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিদেশমন্ত্রী গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। জয়শঙ্কর ওই বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
1: ইন্ডিয়া রাশিয়া পার্টনারশিপ হ্যাজ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেটেড রেসিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ইভেন অ্যামিডস্ট আ কমপ্লেক্স ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপ। আর এঙ্গেজমেন্ট হ্যাজ কন্টিনিউড টু ডিপেন্ড, রিফ্লেক্টিং দ্য মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড কনফিডেন্স দ্যাট ডিফাইন আ বাইল্যাটারাল পার্টনারশিপ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কে তিনি পুতিনকে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি গতকাল টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তা রক্ষীসহ দুজন প্রাণ হারান, আহত হন আরও অনেকে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কার ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার মতো অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপরে আলোচনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধান

লোকসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসইর বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিংহালি স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খবর আপাতত এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে গতকাল ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা, পানীয় জলসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গুণগত মান যাতে বজায় থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সরকারের সুযোগ সুবিধা যেন প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে জেলা স্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি করতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ধলাই জেলার আম্বাসায় বন্ধন গ্রুপের এইচবি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আম্বাসা লালছড়ি এলাকায় প্রায় 20 একর জমিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজটি গড়ে উঠবে। মেডিকেল কলেজের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই মেডিকেল কলেজের মাধ্যমে ধলাই জেলার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসবেন। 25তম ভারত চীন এই বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রী ডোভাল। উল্লেখ্য, দুদিনের সফরে তিনি গতকাল বেইজিংয়ে পৌঁছেছেন। তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে গতকাল দক্ষিণ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন এবং জেলার ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি উন্নয়ন প্রকল্প, সরকারি কর্মসূচির অগ্রগতি, বাস্তবায়ন এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে গতকাল ডুকলি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ফুলন সাহা প্রমুখ। সভায় ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক এবং নির্মীয়মান কাজের পর্যালোচনা করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজে গতি আনার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে গতকাল বিলোনিয়া মহকুমার রতনপুর বাজারে এক সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে শিশুদের সুরক্ষিত, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। পাশাপাশি 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাত PM-KSAT শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভ্য বলেছেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কর্মসূচি সারা দেশে 1500টি স্থানে অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্থানীয় যুবক যুবতী, ক্রীড়াবিদ এবং ছাত্রছাত্রীরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। শ্রী মান্ডাভ্য বলেন, ক্রীড়ামন্ত্রী তরুণ এবং ভারতের ক্রীড়াপ্রেমী তরুণ এবং ভারতের

নির্ধারকদের মধ্যে সরাসরি মত বিনিময়ের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এই কর্মসূচি। এর মাধ্যমে তরুণরা ধ্যান ধারণা এবং নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। ওই দিন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে খেল কি বাদ পিএম কে স্যার এই কর্মসূচির আয়োজন করা হবে জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাসদত্তের পৌরোহিত্যে আসন্ন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে গতকাল পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী 28, 29, 30 আগস্ট করুইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3 দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেবর্মা বসং নাইমথাং এডভাইজার অজিত ডুবাল তিনি চীনি বৈহা মন্ত্রী ওয়াং ইবাই কগলাম সালাইমাও আচুগান ফিল নৈচিবা ভারত চীনি ও আলাইদা লুকু আদং কগলাম সালাইমাও আরি আমচাই জিংজালতে বখাক নৈনি জুদা জুদা নাংকুকমা দিখলনতেই কগলাম সালাইজাগান খুরজাইমানো ব মিয়া সালনৈনি বেড়াইমাও বেজিংগ থাঙ্গে সগৈখা শিকলাতে থং ককচং লাইনক বসকাং আগস্ট নৈজি স্নি সালো হাক্তর গনাঙ্গই খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাট পিএম কে সাত মুঙ্গই কাইসা সামংবতাং লুয়াজি নাই কেন্দ্রনি শিকলাতে থংমন্ত্রী ডক্টর মনসুখ মন্ডবিয়া সাকা বসং থং সাল রগই অ সামংবতাং হাক্তরনি সা সাই বাড়া থায়ো সংসাজাকায় অযোধ্য পান্ডাও আমচাইনি শিকলারক থংক্রংতেই রং পরিণায়রক থঙ্গানো মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী অ সামংবতাঙ্গ ভার্চুয়ালতে ককনারগানো মজাং মন্ডবিয়া সাকা থংন হামজাগে শিকলাতে ভারতনি রায়দা স্নামনাই রোগনি বিশিং দাদাক সিদাক শিকলা কগলাম সালাইনানি কাইসা কতর ফুনুকমারি অঙ্গি সিনি জাকনাই আবুনি বিশিংতে শিকলারক জানি যা সীমা রংমা ও সানানি শেপ মান্নাই অ সাল কয়লা শহরনি রামকৃষ্ণ রংন কতর খেল কি বাত পি এম কি সাত অ তাংবুতাং যুগালেওয়ান হনে শাখা প্রিন্সিপাল ডক্টর অজিত বর্মন মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী ও তালনি থামচি সালমারি কোকটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তে ফাতার হাক্তর লুকুরক বাই ককলাম সালায়েন অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচি স্নি মেরেমনি পান্ডা মন্ত্রী বখরক লুকুরক নবরকটি ওয়ানসুকমা খাকা মা মন কি বাত সাহরনানি কবখা মাই গপ ওপেন ফুরামো এবা নমো এপ লুকুরক নি ওয়ানসুক মুরকন রহরি মানো টোল ফ্রি নাম্বার 1800117800 অ নম্বর কল খাইডি হিন্দি এবা ইংরেজি বাই সংলগ্ন রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুয়ে যে লিঙ্ক মানানো আবতেই এসএমএস খাই মানবায়ানো ও আগস্ট টালনি সাল নেচি চারনি হরনি দামচি সাতামই সতীব্রেচি বা জরা ফোনতে মেসেজ রহরে মানবায়ানো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া দলাই হাঙ্কুরনি আম্বা সাহ বন্ডন গ্রুপনি এইচ পি গোস মেমোরিয়াল মেডিকেল কলেজনি হলংথং কাইরেখা আম্বাসা লালছরি আমচাইও নৈজি একর হাও গতালকুক শেপ বা গনাঙ্ক অ মেডিকেল কলেজ তাংজাকায় মেডিকেল কলেজনি হা মতাই রুমানি পান্ডাও মানজাকে মন্ত্রী অকরা শাখা হাস্তে নিজ তো আমচাইনি লুকুরকন শাখামনি সেবসাব রুনানি নাহার মুংবাইন হাপাং খাদেও সামুং তাঙ্গি দঙ্গ ও মেডিকেল কলেজনি বিশিংতে দলাই হাঙ্কুরনি লুকুরকনি হদা রাং থংনি হালক হামক্রাই এঙ্গানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি তৈফাং বাই মিয়া দলাই হাঙ্কুরনি হাঙ্কর নাইকল ফাং হাবানগ নাংকুকমা কক্লাম পান্ডা গাইসা এঙ্কা পান্ডাও লুকু রং শাখাম চিং ফেরাং নখবই জুদা জুদা হামক্রাই নতুই কগলাম সালাই জাখা আর সালো মন্ত্রী শাখা হাপাংনি যৌতু সেরফ্রাব জেতিকে লুকুরকনি থানিও সয় জরাও সগৈনানি অংথুন আয়ং বখা কৃংজাক বেদেকনি তাংফাংসং নাইকলনা নাংনাই সিপাহী জলা জেলা পরিষদনি আদংজুক সুপ্রিয়া দাস দত্তনি তৈফাং বাই বসং থং সালনো নাহারে মিয়া পরিষদ কগলাম পান্ডা কাইসা অংখা অ পান্ডাও ওয়ানসুক মুংনাহার জাখা বুসকাং নৈজি চার নৈজি চুকুতে থামচি আগস্ট করৈমুরা রেমচিনে রং নখলাও সালথামরমই ফুটবল নখবই জুদা জুদা থং বাতাই সংসার জাগানো জরাই কালাইমা কাশুনানো নাহারী দক্ষিণ হাস্তেনি হাঙ্কুরনি জরাই মুথাংমুং ইউনিটনি চেতন বাই মিয়া বিলুনিয়া হাস্তেনি রতনপুর হাতিও হজাকমুং অঙ্গই লামাও থুমনুক ফুনুক মুকাইসা ফুনুক জাখা।

অথুম রোগনি বিশিংতে জেরাই রোগ নিয়ে মথাংমুং নাই থকতে থিনাং হামক্রাই খ্লাইনাও জেরাই কাইলাইমানো যত বাকসাকে কাশুনানো সিকাঙ্গি ফাইনানি বাকে কবকমুং নারক জাখা বসং হামক্রাই মন্ত্রী সুদাং সুদাস নীতি ফাংবাই মিয়া দক্ষিণ হাঙ্কুরনি জুদা জুদা হামক্রাইনতেই বিলুনিয়া সার্কিট হাউস ককলাম পান্ডা কাইসা ওংখা পান্ডা ও উংতং জরানি হামক্রাই গনাং তাং বুতাংতে হাফাংনি সামু হুমুংনতেই ককলাম সালাইজাখা ডুকলি পঞ্চায়েত সমিতিনি মিলনায়তন মিয়া ডুকলি পঞ্চায়েত সমিতিনি ককলাম পান্ডা কাইসা ওংখা পান্ডা ও মানজাখা বিধানসভানি স্পিকার রামপ্রসাদ পাল হাস্তে হাঙ্কুর নাইকলফা ডক্টর বিশাল কুমার ডুকলি পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান বুলন সাহানক হবৈতে কুবুনির পান্ডা ও ব্লক আমচেনি জুদা জুদা হামক্রাইনি সামু হুমুংনতেই ককলাম সালাইজাখা বুসকাং দামনৈ চিবড়ীয় হাস্তিনি বেবাক হাঙ্কর ওয়াতে গোবাং ওয়াইমানু হুনে হজাক মুংনা রেখা নবার তৈবার নাইকো তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গী মানু আগরতলাও তিনি আইচুগো তুংমারি তংখা 25.4 ডিগ্রি সেলসিয়াস কক্তমা তাবুকনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানো তিনি হরনি দামসিনি তামৈ সতী ব্রেজি পাওয়া

এতক্ষণ পর্যক্রমে শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ, আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী মিতা হক।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন অভিজিতের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপরে

সুরের ভেলায় শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধু, আমরা আজ সভ্যতার চরম শিখরে আছি বলে মানে আদি অরণ্যচারী মানুষ যখন একটু উত্তাপের প্রয়োজন হতো, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাত। পরবর্তী সময়ে আসলো দেশলাইয়ের ব্যবহার। রাতের আধারে সন্ধে নামলেই কেরোসিন শিখা জ্বলে উঠত দেশলাই কাঠের মাধ্যমে। পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন যত যেতে লাগল, আমরা পৌঁছে গেলাম এক অন্য জগতে, যেখানে শুধু আলোর রোশনাই, আর সেটা আসে অবশ্যই বিদ্যুৎ থেকে। বিদ্যুৎ আজ আমাদের জীবনের এক অপরিহার্য অঙ্গ। তো শ্রোতা বন্ধু, আজ আমাদের বিষয় বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ নিয়েই কথা বলবো। আমাদের জীবনে বিদ্যুতের কতটা গুরুত্ব আছে জানবো আপনাদের কাছ থেকে। আর

0: সাথেই আমাদের প্রথম শ্রোতা বন্ধু, কে আছেন? হ্যালো, সুরের ভেলা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনার কথাটা কেটে কেটে আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে না, লাইনটাই কেটে গেল। হ্যালো সুরের ভেলা।
1: হ্যালো সুরের ভেলা, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর খারাপ লাগছে বলুন, দা লাইনটা কেটে গেল।
0: হ্যাঁ, আমি কানের পছন্দটাও শুনতে পেলাম না, কথাগুলো অস্পষ্ট আসছিল।
1: তার জন্য আসলে তুমি তো লাইন খুব কম পান, আজ তো প্রথম পেয়েছিলেন, বাকা ভালোই লেগেছিল আমাদের, কিন্তু কেটে গেল নেটওয়ার্কের জন্য, কিছু করার নেই, ঠিক না? আর বিশেষ করে আপনি এসেছেন, ভালো লাগছে। আর আজকের যে একটা বিষয় রেখেছেন, বিদ্যুৎ। আচ্ছা ঠিক আছে, প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিন না, বাবুল সুপ্রিয় গেছেন, পান চায়ে চাক্ষু না চায়।
0: ঠিক আছে।
1: আর মানে বিশেষ করে আপনি বিদ্যুতের ব্যাপারটা বলছেন, আসলে দেখুন এমন এক দিন হয়তো বা মানুষ কাটিয়েছিলেন, বা মানে কেরাসিন দিয়ে জ্বালাতেন, জ্বালানি দিয়ে মানে ঘর আলো করতেন, ঠিক না? ওই যে আরিকেল ছিল, আরিকেল টেবুল, টেবুল
0: টেবিল ল্যাম্প ছিল, কেরোসিনের এমনিতেও বাতি ছিল, অনেক কিছু ছিল,
1: ছিল, তার
0: কেরোসিন
1: মধ্যে
0: জ্বালিয়ে।
1: দিয়ে কিন্তু মানুষ পড়াশোনা সমস্ত কাজকর্ম করেছিলেন, তাতে সেই শিক্ষাটা যেন মানে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়েছে। আসলে দেখুন, আর এখন হয়তো বা দেখুন মানে বিদ্যুৎ, কি বলবো, বিদ্যুৎ ছাড়া যেরকম হয়তো বা আমরা চুরি তরকারি রান্না করতে হলে আমাদের নুনের প্রয়োজন হয়, ঠিক না? সেরকম আগে প্রতিটা মুহূর্তে আমাদের মানে এইভাবে হয়ে গেছে বিদ্যুতের কাজ। বিদ্যুৎ ছাড়া যেন আমাদের কিছু ভালো লাগে না,
0: একটা
1: বিদ্যুৎ
0: মুহূর্ত
1: ছাড়া
0: চলে না।
1: থাকতে পারি না, বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ আসছে না কেন, মানে একটা মানে সেটাই চলছে সবার মুখে
0: একটা
1: মুখে।
0: অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় বিদ্যুৎ চলে গেলে।
1: এখন কি বলবো, মানে এত হয়েছে ইনভার্টার রেখে দিয়েছেন যাতে বিদ্যুৎ লোড করে যাতে সেটা সাপ্লাই দিতে পারে। দেখুন কিভাবে কি চলছে, তার মধ্যে দেখুন আজকে মোবাইল সেট মানে ছাড়া মানুষ চলতে পারছে না, বিদ্যুতের মাধ্যমে চার্জ দিচ্ছেন, তারপরে সেটা দেখছেন। এবার একটা বাচ্চা বিদ্যুতের প্রয়োজন হচ্ছে, তবে তার মধ্যে দিয়ে যেহেতু বিদ্যুৎ মানে নিয়ে আলোচনা করছেন, আজকের দিনে এই জায়গা থেকে সেটাই বলি যে দেখুন বিদ্যুৎ কিন্তু একটি মারাত্মক শক্তি, সেই শক্তি থেকে কিন্তু মানে রক্ষা পাওয়া হলে আমরা সচেতন হতে হবে, ঠিক না? আমাদের ঘরে যেগুলো বিদ্যুতের লাইন রয়েছে বা ফ্লেক্সিবল লাইন, এইগুলো কিন্তু বোর্ড টোর্ড এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে দেখতে হবে, এবং তার থেকে যাতে সরে থাকতে পারে শিশুরা। কারণ আমি কিছুদিন আগে আমি দেখেছিলাম ফেসবুকের মাধ্যমে যে একটি মানে বোর্ড মানে নিচে রাখা হয়েছিল, এখানে একটি ছোট্ট শিশু খেলা করতে করতে করতে করতে গিয়ে মানে তার মানে কি বলবো কনিষ্ঠ যে আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলটা কিন্তু ঢুকিয়ে দিয়েছিল বিদ্যুতের ইয়ের মধ্যে,
0: মানে প্লাগ পয়েন্টের মধ্যে,
1: কিন্তু মানে বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে, সেটা তো মর্মান্তিক ঘটনা। তার জন্য আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে সেটি আমি বলি অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে, যে আপনারা ঠিক আছে বিদ্যুৎ ছাড়া আমাদের এখন উপায় নেই, প্রতি মুহূর্তে বিদ্যুতের প্রয়োজন, তবে আপনারা তার থেকে একটু মানে সাবধানে থাকবেন মাঝে মধ্যে। আপনারা
0: সেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস বিদ্যুৎ দিয়ে যেরকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেরকম সাবধানতাটাও অবলম্বন করতে হবে। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: গান শুনবো, এক দু চার জনের নাম বলে ফেলি, সংক্ষেপে বলে ফেলবো। প্রথমে আপনি তো শুনবেন, যেহেতু আপনি অনুষ্ঠানে আছেন, আমাদেরকে শোনাচ্ছেন, আপনার ইয়েতে আমরা অনুষ্ঠান শুনছি। তারপর রয়েছেন অনুপম ভট্টাচার্য, আশুতোষ দেবনাথ, আর জওহরলাল বর্মা, অবিনাশ তিনি, আর লালন পুরানি, আর রয়েছেন বাদল কটিয়াল, আর শুভ ভট্টাচার্য, অম্বালিকা, আর রয়েছে মানে সঙ্গীতা দেবনাথ মহাশয়। আর এই মুহূর্তে যারা আকাশবাণী শুনছে সবাইকে নিয়ে শুনবো, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রথম চলার বরুণটা, আর বরুণটাকে আবার চেষ্টা করার জন্য অনুরোধ করছি।
0: অবশ্যই ভালো থাকবেন, আপনিও কথা হবে আবারও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: যার সাথে কথা বলছি নিশ্চয়ই আমাদের সোমাদেবী, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ
1: কেমন আছেন বলুন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
1: আমরাও ভালো আছি। আর বিশেষ করে আজকে এত কসরত করতে হয়নি আপনাকে, মানে এই অনুষ্ঠানে ঢুকতে প্রায়
0: আচ্ছা,
1: অবলীলায় পেয়ে গেছি।
0: বাহ,
1: হয়তো বা অনেক সময় টাইম ওয়েস্ট হয় বা সময় লাগে, কিন্তু আজকে জানি না,
0: হ্যাঁ লাইন তো পেয়ে
1: মানে
0: গেলেন এখন
1: আমার
0: আমাদের।
1: ভাগ্য
0: হ্যাঁ
1: সহায়
0: বলুন।
1: তাই আপনাকে পেয়ে গেলাম, তাই না?
0: হ্যাঁ, আমি না হয় কেউ একজন তো থাকবেই, অসুবিধে নেই।
1: হুম হুম না ঠিক আছে,
0: হ্যাঁ
1: মানে
0: তো
1: আপনি বা যে কেউ অ্যানাউন্সার থাকতে পারেন এখানে, মানে পাওয়াটা বড় কথা। আর আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।
0: বাবা, সেমন তেমন তো
1: যাই
0: কিছু
1: হোক,
0: না, তো
1: আজকে
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ।
1: তবে একটা কথা আগে ভাগে বলে রাখি যে আমি আপনাদের অনুষ্ঠানটা শুনতে শুনে শুনতে পারিনি, কারণ আমি ট্রাই করছিলাম, 3টা মোবাইল দিয়ে ট্রাই করছিলাম, যার ফলে মানে আপনার যে
0: রেডিওটা কাছে
1: কি
0: খুলে
1: বলবো।
0: রাখলে পারতেন,
1: হ্যাঁ
0: রেডিওটা কাছে খুলে রাখলেই
1: না,
0: হতো।
1: রেডিওটা এই রে সুন্দর একটা কথা মানে মনে করিয়ে দিলেন।
0: রেডিওটা খুলে রেখে তারপর
1: না
0: আপনি ট্রাই করতে
1: রেডিওটা
0: পারেন।
1: এখন মানে আসছে না, মানে কি কারণে যে মানে আগে তো মানে এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল, মানে এত সুন্দর ভালো লাগতো, মানে সবাই মনে করতো আকাশবাণী শিলচর থেকে আকাশবাণী কৈলাস শহরের ফ্রিকোয়েন্সি বা তার যে মানে সাউন্ড
0: আচ্ছা ঠিক
1: ট্র্যাক বা
0: আছে,
1: সাউন্ড
0: বুঝতে পেরেছি।
1: কোয়ালিটি মানে
0: হ্যাঁ
1: এত মানে কি বলবো অদ্ভুত ভালো, সবাই বলতো, কিন্তু এখন ঠিকঠাক পাচ্ছি না, মানে ঠিকঠাক মানে আমি ধরতে পারছি না, হয়তো বা হঠাৎ এলো আবার চলে গেল,
0: আচ্ছা
1: এরকম চলছে।
0: আচ্ছা,
1: মানে
0: বুঝতে
1: এখন
0: পারলাম।
1: আমি নিউজ অন এআই এর মাধ্যমে
0: এপি শুনেন?
1: শুনছি আর কি।
0: আচ্ছা ঠিক
1: তো
0: আছে, বুঝতে পারলাম।
1: যাই হোক,
0: হয়তো
1: মানে যার
0: হ্যাঁ
1: ফলে আমি শুনতে পারিনি, বা আমার বউ বা আমার সহধর্মিনী খুব মানে তিনি রেডিও প্রীতি, মানে রেডিওর প্রতি একটা বিরাট ভালোবাসা, কিন্তু কি কারণে যে রেডিওতে আসছে না, অন্য স্টেশনগুলো ঠিকঠাক অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু এই স্টেশনটা মাঝে
0: আচ্ছা
1: মাঝে
0: আচ্ছা ঠিক আছে,
1: বিড়ম্বনা করে
0: বুঝতে
1: হঠাৎ।
0: পারলাম। যা বুঝতে পারছি, হয়তো বা কোথাও কোনো সিগন্যালে প্রবলেম হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ এটাই এটাই
0: হ্যাঁ
1: হবে, কিন্তু
0: তো
1: আগে এরকম ছিল না। আমার রেডিওটা
0: এটা
1: মানে
0: প্রকৃতির বিভিন্ন
1: ফিলিপস রেডিও
0: হ্যাঁ
1: 1500 টাকা দিয়ে
0: আমাদের আমাদের এখানে কোনো
1: শিলচর থেকে
0: কিছু, সব
1: আনছিলাম।
0: কিছু ঠিকঠাক থাকলেও অনেক সময় প্রাকৃতিক
1: হ্যাঁ
0: বিভিন্ন কারণে, বা অনেক সময় কোথাও গাছ একটু বড়
1: তাই
0: হয়ে গেছে বা কিছু একটা এরকম কারণে
1: সেই
0: অনেক
1: সেই
0: সময়
1: সেই
0: সমস্যা
1: সেই
0: হয়। তো ঠিক আছে,
1: তো
0: কী গান
1: আজকে
0: শোনাবো আজ
1: মানে
0: বলুন।
1: আপনাদের মানে বিষয়ের টপিকটা যদি
0: হ্যাঁ,
1: বলেন,
0: আমি
1: মানে
0: বিদ্যুৎ
1: আমি
0: নিয়েই কথা বলছিলাম আজকে। আপনার গানের পছন্দটা বলুন আগে।
1: গানটা বলি প্রথমে। নহে নহে প্রিয় এ নহে আখি জ, নহে নহে প্রিয় এ নহে আখি জ, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। এরকম গানটা মানে
0: আচ্ছা
1: যদি মানে ঠিকঠাক
0: হ্যাঁ।

0: নজরুল গীতি, বুঝতে পাচ্ছি, নজরুল গীতি,
1: নজরুল গীতি
0: নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। হ্যাঁ
1: হ্যাঁ, আর তো আপনাদের মানে ওই কোর্টটা মানে ইয়ে যেটা মানে টপিকটা,
0: হ্যাঁ আমি বিদ্যুৎ নিয়ে কথা বলছিলাম,
1: বিদ্যুৎ।
0: হ্যাঁ
1: তাই, হ্যাঁ তো বিদ্যুৎ যে কথাটা নিয়ে বলেন, এটা কিন্তু একেবারে কি বলবো একটা বার্নিং বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত সমস্যা। তবে আগের তুলনায় আমাদের এখানে, বিশেষ করে আমাদের জায়গায় রামকৃষ্ণনগরে, বিদ্যুৎ যে একটা বিড়ম্বনা সেটা অনেকটা কমেছে, অনেকটা কমেছে। হয়তো বা

0: অ্যাসার্টিভ দিক, মানে কনস্ট্রাকটিভ দিক হলো যে আমরা বিদ্যুৎ থাকায় অনেকটা আমাদের জীবন চালনা বা জীবন চালনা ঠিকঠাক সুন্দরভাবে এগোচ্ছে। কিন্তু অন্যদিকে যদি আমরা চিন্তা করি, দিনের বেলা আমি দেখেছি অনেক জায়গায় দিনের বেলা মানে বিরাট বিরাট বাতি জ্বালানো থাকে, নিভানোর কোনো প্রয়োজনই মনে
1: যাতে
0: করে
1: করে
0: না।
1: বিদ্যুতের অপচয় হচ্ছে, আপনি এটাই
0: অপচয়
1: বলতে
0: হচ্ছে,
1: চাইছেন যে
0: হ্যাঁ
1: বিদ্যুতের
0: হ্যাঁ
1: অপচয়টা বন্ধ রাখা দরকার?
0: বন্ধ
1: তো ঠিক
0: রাখা
1: আছে,
0: দরকার।
1: পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো থাকবেন,
0: তবে
1: নমস্কার।
0: যাদের নিয়ে শুনবো নামগুলো বলি,

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন তো?
1: হ্যাঁ, ভালো আছি দিদি, অনেক ভালো। আপনি নিশ্চয়ই ভালো আছেন
0: হ্যাঁ, ভালো আছি।
1: দিদি। আজকে প্রথমে গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ, বলুন।
1: শরৎ চলে এসছে, তো শরৎেরই একখানা গান শুনতে চাই।
0: বলুন কোন গান।
1: গানটা হচ্ছে শুভমিতা ব্যানার্জির বিখ্যাত একখানা শরতের গান রয়েছে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আর গানটির রূপ দিয়েছেন সুভদ্রানাথ, সুর দিয়ে সাজিয়েছেন দেজিৎ রায়, এরকম একটা নাম
0: দেবজিৎ
1: জানি।
0: রায়। হ্যাঁ, ঠিক আছে, পেয়েছি আপনার পছন্দের গান।
1: আর এই গানটা আমি সবাইকে নিয়েই শুনবো। আজকে দারুণ একখানা বিষয় রেখেছেন। দেখুন, বিদ্যুৎ ছাড়া এখন আমরা যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি, বিদ্যুৎ ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, কারণ একটা অভ্যাস হয়ে গেছে আমাদের।
0: সেটাই।
1: আবার বিদ্যুতের দ্বারাই কিন্তু চট করে প্রাণটাও আবার চলে যায়। তারপরেও বিদ্যুৎ আমরা যে না, বিদ্যুৎটা আমি রাখবো না ঘরে, সেটা তো কখনোই সম্ভব নয়। আর বড় হয়েছি বিদ্যুৎ ছাড়া, বড় হয়েছি দিদি, তখন তো আপনার হারিকেন ছিল, টেবিল ল্যাম্প ছিল, আর আমাদের গ্রামে বলে কুপি বাতি। আর বিদ্যুৎ এসছে তখন তো বুঝি অনেক বড় হয়েছি, তো আসলে বিদ্যুৎটার সে সাশ্রয় কিন্তু আমাদের হাতে, আমাদের আননেসেসারি। দেখুন, ফ্যান চালিয়ে রাখলাম, ঘরে কেউ নেই, সারাদিন দেখা যায় লাইট জ্বলছে, বাইরের লাইট বন্ধ করার
0: নাম নেই,
1: কোনো চিন্তাধারা নেই। আসলে এটা একটা বদভ্যাস আমি বলবো,
0: সেটাই
1: এদিকে
0: তো
1: কিন্তু
0: আমাদের।
1: বিল উঠছে।
0: হ্যাঁ,
1: আর আরেকটা খুব খারাপ লাগছে, আরেকটা জিনিস, অনেক বাড়িতেই দেখা যায়, ধরুন ফ্যান চালিয়ে রাত্রেবেলা ঘুমোয়, যখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় ফ্যানটা বন্ধ করবে না, গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেবে।
0: হ্যাঁ,
1: আসলে এটা
0: সেটা
1: ঠিক
0: হয়,
1: নয় কিন্তু,
0: সেটা হয়,
1: একদম বাজে এটা। আর
0: তো
1: এই জিনিসটা দেখছি একটু কচি কাঁচাদের মধ্যেই একটু বেশি।
0: হ্যাঁ, একদম ছোটদের এটাই বেশি, ছোটদের মধ্যেই
1: আর আমি তো
0: অভ্যাসটা বেশি।
1: বলবো, এই যে কু অভ্যাস হয়েছে বাচ্চাটার, দায়ী কিন্তু মা বাবা।
0: না, কিন্তু এরকমও হয়, এখন বাচ্চারা কিন্তু ফ্যানটা অফ করলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কিন্তু ওদের উপরে একটা কিছু চাপা দিয়ে দিলে তখন সেটা ঠিক আছে, এটা এদের একটা
1: ছোট থেকেই
0: আরামের
1: যদি
0: জায়গা।
1: ওকে বুঝিয়ে শুনিয়ে
0: এটাই
1: ইয়ে করতো,
0: এটাই একটা
1: তাহলে
0: ব্যাপার
1: কিন্তু
0: হলো।
1: মেনে নিত,
0: হ্যাঁ,
1: কিন্তু না, ওকে তো প্রশ্রয় দিয়ে দিয়ে এমন জায়গায় নিয়ে গেছে, এখন আর পারবে না,
0: হুম হুম আরেকটা
1: এখন
0: ব্যাপার
1: আর
0: যেটা,
1: পারবে না।
0: সেটা হলো বিদ্যুৎ আমরা অবশ্যই ব্যবহার করব, বিদ্যুতের অপচয়টা কমিয়ে ব্যবহার করব। দেখো না, দুদিন যদি বিদ্যুৎ না থাকে তখনও আমাদের জীবন চলে, আমরা আমাদের জীবনটাকে সহজ করার জন্য বিদ্যুৎ অত্যাবশ্যক হয়ে দাঁড়াচ্ছে, একেবারেই দাঁড়িয়ে গেছে। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, অনেক সুন্দর কথা শুনলাম।
1: দিদি ভাই, আমরা কিন্তু একটু আরাম প্রিয় হয়ে গেছি।
0: সেই তো, আমাদের জীবনটাকে সহজ করার জন্য যেটা। ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: নমস্কার দিদি, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার ম্যাডাম, আমি দুলুগোবাই গুপ্তের কাজে মোলাকাত করছি।
0: হ্যাঁ বলুন, কেমন
1: কেমন
0: আছেন?
1: আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি।
1: তাই ম্যাডাম, একটা গান শুনবো, যে বলি যান ছবি, ছবির একটা গান, যেকোনো গান একটা
0: বলিদান।
1: বলি যান ছবি।
0: আচ্ছা দেখছি। আর আমাদের আজকের বিষয় নিয়ে কিছু বলবেন না?
1: আজকের ভীষণ তো গরম, প্রচুর, তারপরে ভীষণ গরম।
0: আপনি অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন না?
1: আমি তো অনেক সময় ট্রাই করতাম, মোবাইল ফোন ঢুকাইতে পারি না, আজকে কোনো ফোনটা পেয়ে গেছি।
0: হ্যাঁ সেটাই, প্রথম থেকে শুনছেন না তাই প্রবলেম হচ্ছে। কারণ আমাদের একটা টপিক, আমাদের একটা বিষয় থাকে, এই জন্যে বলছিলাম। আজকে গরম, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই।

0: আপনাদের? সেটাই, আজকে এত গরম পড়েছে, কথাটা তো এটাই ছিল, আজকের আজকের বিষয়টাই ছিল বিদ্যুৎ। তো গরমে কষ্ট পাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন না কেন?
1: কারেন্ট থাকলে তো ফ্যান চালায়, কারেন্ট তো সব সময় থাকে না, কারেন্ট কোনো সময় ডিস্টার্ব করে বাড়ি।
0: আচ্ছা, ডিস্টার্ব সেটা তো থাকেই, কারেন্ট বিভিন্ন সময় যাবে আসবে। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাস শহর ভাগ্যপুর থেকে সজল মালাকার।
0: হ্যাঁ ভালো আছেন?
1: হ্যাঁ ভালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
1: তো আজ প্রথমে গানের এই লাইনটা বলে ফেলি। গানটা হচ্ছে এরকম, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, একটি লোকগীতি গানটি শুনিয়ে দেবেন।
0: দেখছি পাই কিনা। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ পেয়েছি।
1: আর আপনি যে বিষয়ে কথা বলেছেন বিদ্যুৎ নিয়ে, তো আগেরকার কি বলবো ম্যাডাম, আগেরকার জমানা ঠিক মানুষ চলতে পেরেছে, কিন্তু বর্তমান জমানায় কারেন্ট এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস হয়েছে, সেটা কি বলবো, 5 মিনিট এই যে একটা গরম পড়েছে সেবেলাতে 5 মিনিট কারেন্ট যখন, বিদ্যুৎ যখন থাকে না, তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো
0: আসলে
1: এগুলো
0: আমাদের
1: বিদ্যুৎ আমাদের
0: পরিবেশের, প্রকৃতির যে একটা, যে পরিবেশে আমরা আগের দিনগুলো ছিল এখন তেমনটা নেই, আমাদের প্রকৃতিও তো পরিবর্তন হয়েছে, তাই আমরাও তার সঙ্গে সঙ্গে চলছি। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো
1: হ্যাঁ নমস্কার
0: থাকুন।
1: ম্যাডাম।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সুশীল সিনহা পেশাদ্দর থেকে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন
1: দিদিভাই? আমি ভালো। আমাদের এখানে পেশাদ্দর আমাদের মণ্ডপে ঝুলন যাত্রা চলছে,
0: আচ্ছা।
1: রবিবার থেকে আরম্ভ হয়েছে, আর
0: হুম,
1: বৃহস্পতিবার
0: পূর্ণিমা দিনে শেষ হবে।
1: শুক্রবার দিন দিনে শেষ হবে।
0: আচ্ছা,
1: আর
0: ভালো
1: আজকে তো
0: কথা।
1: আমার বিদ্যুৎ তো নেই,
0: বিদ্যুৎ ছাড়াই চলছে?
1: এখন তো আজকে তো নেই, বিদ্যুৎ নেই, আজকে গিয়েছে
0: আচ্ছা আচ্ছা
1: সকালে আসি।
0: আচ্ছা, তো বিদ্যুৎ তো আসবেই,
1: হ্যাঁ আসবে, এখন
0: কিছু
1: আমাদের তো
0: সময়ের জন্য লোডশেডিং দেয়, বিদ্যুৎ
1: হ্যাঁ
0: আসবে।
1: ভাই
0: হ্যাঁ, তো
1: পাঁচ
0: কি
1: দিন
0: গান
1: ধরে আপনার
0: শোনাবো?
1: আমাদের ওখানে তো বুক দেওয়া আছে, সকালে আর সন্ধ্যার সময় বুক দেওয়া আছে, আর আরতি হচ্ছে,
0: আচ্ছা আচ্ছা,
1: আর খুব আমরা আনন্দ করে আছি
0: হ্যাঁ হ্যাঁ,
1: দিদি ভাই।
0: ঝুলন যাত্রাতে তো আনন্দ হয়ই। তো কি গান
1: হ্যাঁ
0: শোনাবো আজ?
1: আজকে আমাদের ও শ্রীকৃষ্ণের একটা ফিল্ম আছে, গোপালকে ধরিবে দে রাকৃষ্ণে মা ছেড়ে দে মা, জনই একটা গান আছে।
0: হ্যাঁ, গোপালকে দড়ি বেঁধে। হ্যাঁ দেখছি।
1: হ্যাঁ এই গান একটু শুনিয়ে দেন।
0: গোপালকে দড়ি বেঁধে রাকৃষ্ণে, হ্যাঁ এই গানখানি তো।
1: হ্যাঁ দিদি ভাই, আপনি ভালো আছেন
0: হ্যাঁ
1: দিদি
0: ভালো
1: ভাই?
0: আছি, ভালো আছি, ভালো আছি।
1: হ্যাঁ
0: আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: ঠিক আছে, রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি এই মুহূর্তে বলছি কোয়াই রামচন্দ্র অখিল দেব।
0: হ্যাঁ বলুন, কি গান
1: আচ্ছা,
0: শোনাবো?
1: বিদ্যুৎ নিয়ে এত বিষয় রাখছেন,
0: গানের কথাটা আগে বলুন, তারপর কথাটা শুনছি। আমি পছন্দের গান বার
1: আমি
0: করি।
1: লোকগীতি
0: হ্যাঁ বলুন, কোনটা?
1: কিরঞ্জক চাকুরজি কাকের ঘরে গিয়া, গোটা গোটা ইলিশ মাছ শস্য বাটা দিয়া।
0: দেখছি দেখছি খুঁজে পায় কিনা। লাইনটাই কেটে গেল, আপনার সঙ্গে আর কথাই বলা হলো না।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি কুমারগঞ্জ থেকে বলছি। দাস,
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি গো।
1: তো দিদিভাই, আমি একটি আধুনিক গান শুনবো, দ্বীপ ছিল শিখা ছিল। আর আপনি যে বিষয়টাকে আলোচনা করছেন, সত্যি আমরা এই গান শুনতে গেলেও বিদ্যুতের প্রয়োজন,
0: হ্যাঁ,
1: মোবাইল দিয়ে ফোন করতে গেলেও বিদ্যুতের প্রয়োজন দিদিভাই। সেই জায়গার টাকা ঢুকিয়ে দিলে চলবে না,
0: হ্যাঁ,
1: বাংলা গড় চলবে কিন্তু বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তে চলে না।
0: একদম ঠিক কথা বলেছেন। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসছে।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: বিদ্যুৎ এক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে এখন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা।
2: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: আপনি কি সুস্মিতা ম্যাডাম বলছেন?
0: না
2: একবার আমার ফোন লেগেছিল, ফোনটা কেটে গিয়েছিল একটু আগে ম্যাডাম।
0: আচ্ছা আচ্ছা, তো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: মানে কিছু শোনা যাচ্ছিল না।
0: শোনা যাচ্ছিল না?
2: ও, ফোনটা লেগেছিল আমার। আপনি ভালো
0: হ্যাঁ
2: আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। ফোন লেগেছিল, আমি ফোন ধরেও ছিলাম, আমি কোনো কথা শুনতে পাচ্ছিলাম না।
2: আমিও শুনতে পাইনি ম্যাডাম।
0: আচ্ছা, তো কি কে বলছিলেন যেন আপনি?
2: সুশান্ত দেবনাথ, ধর্মনগর আনন্দবাজার থেকে।
0: হ্যাঁ
2: অনেকদিনে ফোন করেছি ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। তো কি গান শোনাবো?
2: দুধ নিয়ে তো খুব ভালো একটা রেখেছেন।
0: হ্যাঁ, আপনি গানের পছন্দটা আগে বলুন, তারপর বিদ্যুৎ নিয়ে বলবেন, আমি গানটা খুঁজে দেখি আগে।
2: গান একটি শুনিয়ে দেবেন, মানে একটি শ্যামা সঙ্গীত শুনিয়ে দেবেন। অন্তরে মা তাক মা সে মা জাসনি মা গো আমায় ছেড়ে। উনি গানটি গেয়েছেন ইন্দ্রজিতের কণ্ঠে। এই
0: দেখছি
2: গানটি তো আশা করি হবে।
0: দেখছি আমি। হ্যাঁ বলুন।
2: আর বিদ্যুৎ, বিদ্যুতের ব্যাপারটা বলি।
0: হুম হুম
2: বিদ্যুৎ ভালো, ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে। বিদ্যুৎ না ছাড়া তো এখন আমরা চলতে পারি না ম্যাডাম।
0: হুম
2: আমরা ছোটবেলা হারিকেন হারিকেনে করেছি, পরে পরে ছোটবেলা হারিকেন
0: হ্যাঁ,
2: জ্বালিয়ে
0: আপনি
2: অন্য কিছু
0: আপনার গানখানি কোন শিল্পীর কণ্ঠে?
2: মোমবাতি জ্বালিয়ে। হ্যালো,
0: হ্যাঁ, কোন শিল্পীর কণ্ঠে শুনতে চাইছিলেন? অন্তরে মা থাকনি,
2: শিল্পী ইন্দ্রজিতের কণ্ঠে। অন্তরে মা তাক মা সে মা
0: কিন্তু
2: জাসনি মা গো
0: ইন্দ্রজিতের।
2: আমায় ছেড়ে,
0: হ্যাঁ
2: তুই ছাড়া আমার শূন্য
0: ইন্দ্রজিত।
2: জীবন। আর বিদ্যুৎ আমাদের লাগতে হবে, বিদ্যুৎ তো লাগলে আর সেকেন্ডে তো মানুষের প্রাণ চলে যায়। তাই ভালোর দিকও আছে ম্যাডাম, খারাপ দিকও আছে। আর বিদ্যুৎ আমাদের 5 মিনিট না থাকলে অসহ্য লাগে।
0: সেই আমরা
2: কোনো কোনো
0: বিদ্যুৎ
2: সময়
0: ব্যবহার করব, কিন্তু সতর্কতা অবলম্বন করে, তাই তো? ঠিক আছে,
2: আমাদের ভালো করে চেক করতে হবে বাড়ির যে মিটার রয়েছে
0: হ্যাঁ
2: বা বোর্ড রয়েছে, মানে ঠিক রয়েছে কিনা।
0: ঠিক। তাই তো, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, কথায় সুরে আমরা একেবারেই সুরের ভেলার শেষ প্রান্তে। তো আমাদের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু ছিলেন বরুণ সূত্রধর মহাশয়। আপনার পছন্দের গান আমি শুনতে পেলাম না, তাই শোনাতেও পারলাম না। অবশ্যই আগামী কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আমাদের কথা হবে, আপনার পছন্দের গান আমরা অবশ্যই শোনাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকল শ্রোতা বন্ধুরা। আমাদের আজকের সুরের ভেলা থেকে বিদায় নিতে হচ্ছে। তার আগে আরও একবার বলে দিচ্ছি, বিদ্যুৎ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিদ্যুৎ আমাদের জীবনের প্রতি অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে, তবে সেটাকে আমরা অঙ্গে ধারণ করি আর আমাদের জীবনেই তার প্রভাব প্রতিফলিত হোক, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে। ভালো থাকবেন, কথা হবে আবারও। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন নজরুল গীতি। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:30 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 4:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে নিয়োগ সংক্রান্ত সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই আবার বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েস মিল অনুষ্ঠান গীতবাহার, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনতে পাবেন

রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন নজরুল গীতি, শিল্পী সমীর চক্রবর্তী।

ছায়া গীতি অনুষ্ঠানে শুনছেন মোহানার দিকে ছবির গান। শিল্পী ছিলেন আশা ভোসলে। এবারের শিল্পী কিশোর কুমার।

আশা ভোসলের কণ্ঠে শুনলেন মোহনার দিকে ছবির গান। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আজকের ছবি ছিল মোহনার দিকে, আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই লেনদেন একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সে দেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে শ্রী দোভাল চীনা উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থা 10 বছর পূর্ণ করেছে ভারত। 2016 সালের 25 আগস্ট চালু হওয়া ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর 10 দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই কে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাঁদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ইউপিআই এর কার্যক্রমে 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে উদ্ভাবনের মাধ্যমে ভারতের রূপান্তরের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছেন, ইউপিআই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআই কে অভিহিত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত নিরবচ্ছিন্ন নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালে 1.78 কোটি থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মন্ত্রক আরও জানিয়েছে যে ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বর্তমানে 11টি দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারতের ডিজিটাল সংযোগের যাত্রা কেবল মানুষকে

0: যুক্ত করার মাধ্যমে স্থির হবে না, বরং নেটওয়ার্কগুলি যাতে বিশ্বস্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক হয় তা নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে আজ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সি ডটের 43তম প্রতিষ্ঠা দিবসে সিস ইন্ডিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে রূপান্তরে সি ডটের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল যোগাযোগ নেটওয়ার্কে সি ডটে বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজের কথাও তুলে ধরেন।
1: It will be defined by ensuring that connectivity and the networks that we evolve are trusted, are resilient, are intelligent, and most importantly, are secure. Now, as India marches on her journey, that as CDOT marches from lab to market and from research to development and globally marketing those developmental products, that the spirit of India's journey.
0: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে বিশেষ প্রতিনিধিদের আলোচনার 25তম পর্বের আগে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুদেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে তারা আলোচনা করেছেন। শ্রী দোভাল আজ সেদেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জিত কুমার বলেছেন যে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থবছরের প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টদের মৌলিক গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা মৌলিক উদ্ভাবনের কঠিন পথটি বেছে নেন তারাই প্রকৃত বিজয়ী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় DGFT-র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে DGFT জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রজাতির গম এবং ডুরাম গমের রপ্তানি নীতিরও পরিবর্তন করা হয়েছে। এর আগে যেসব পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এর ফলে ওইসব পণ্যগুলির রপ্তানিতে আর কোনো বাধা রইল না। সংসদে বারবার অচলাবস্থা সৃষ্টির জন্য বিরোধী দলগুলো সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন যে দেশের সংবিধান বিরোধী দলগুলিকে প্রশ্ন করা, প্রতিবাদ জানানো এবং ভোট দেওয়ার অধিকার দিলেও সংসদ অচল করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরির অনুমতি দেয় না, যার মাধ্যমে রাজনৈতিক দাবি পূরণ না করা হলে তারা সংসদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। আজ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী রিজিজু বলেন, সংসদ ভারতের জনগণের সম্পত্তি, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি সরকারের পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আন্তরিক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বিরোধী নেতাদের অভিযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সংক্রান্ত আলোচনার মতো সরকারি উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারমণ টরন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ স্যাম্পেনের সঙ্গে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাওপিডিয়ার এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে

0: দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। লাওপিডিয়ারে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন। পালাউ সফরে তিনি 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পালাউয়ের নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবি আসন ও বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিল সন্তোষ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কা 5 উইকেটে 145 রান করেছে। পাসিন্দু সুরিয়াওয়ান্দারা অর্ধশত রান করেছেন। এর আগে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারত প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে। দেবদত্ত প্যারিকাল এবং ধ্রুব জুরেল 100 রান করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রা ইউপিআই লেনদেনের একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরই।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

जय हो राधे श्याम की, जय हो सिया राम की, और जय हो बंबई धाम की।

पानी का धोबी तालाब देखो देखो यहाँ रेती पे पानी का भाव देखो।

0: you, what you should do.
1: I don't know what to say.
2: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ, কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা,

30 মিনিটে শুনবেন ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার। রাত 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 15 মিনিটে শুনবেন গজল। 9টা বেজে 30 মিনিটে শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টা বেজে 20 মিনিটে শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: कानूनी सहायता टेलीलॉके ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
3: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি, ফ্রিজ, গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া, হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
4: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
5: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান।

0: ঘর গৃহস্থির আসরে আজ আমরা আইসি এক গ্রাম। দাদা, এই গ্রামের নাম কিতা? সন্তুইল। আচ্ছা, তো গ্রামের এক দাদার লগে আমরা এখন মাত্রাম। দাদা নমস্কার আজ্ঞা। তো আপনার নামটা?
1: আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ।
0: আচ্ছা, ও গ্রামে আসুন আজকে কত বছর?
1: তো 55 বছর হয়ে যায়।
0: হুই যার গিয়া এই গ্রামেই আসুন। তো এই গ্রামটা কৃষির লিগা কীরকম উপযুক্ত?
1: কৃষির লিগা তো খুব ভালো।
0: যিবাই সাইরাম এইবাই তো খালি দমকল চলের আর দাদারা ইয়ে দাম খেতে ইয়ে লাগাইরা।

0: আচ্ছা, বাস্তুও তো হয় না?
1: বাস্তু তো ভালো হয়, মানে জলেরও সুবিধা আছে।
0: আচ্ছা, ও যে জলটা দিরা, এটা তো ফুসকুন্ডির থেকে দিরা না?
1: ফুসকুন্ডি দিয়ে দমকলটা আমার ওই এটা শুকিয়ে গেছে, এটা দিয়ে আর কি।
0: আচ্ছা, ওবায়ের জল, ওবায় খইরা, ওবায়
1: ওই যে ওই যে জলটা।
0: হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, তো সরকারিভাবে আপনারা কিতা জলের ব্যবস্থা?
1: সরকারিভাবে জল আছে।
0: হ্যাঁ,
1: সরকারি জলের লাইন আছে, তো লাইনটা বোধ হয় খারাপ আছে একটু বর্তমানে, কয়েকদিন আগেও দিছে, মানে আমরা ওই যে ওই জলটাই মিলে।
0: আচ্ছা, আর এটা তো আপনার পার্সোনাল,
1: এটা আমার পার্সোনাল
0: ইয়দম কল দিয়া ও নয় ইয়া দিয়া, তো ও ও হে তো যে জল দিরা, এটা কিতা লাগাইতা?
1: এটা ধান লাগাই।
0: আচ্ছা, শাইল ধান লাগাইতা? আচ্ছা, শাইল ধান লাগানোর তো সময়টা ঠিক কখনোই?
1: ওই তো সময় আরো মোটামুটি 10-15 দিন আছে লাস্ট টাইম
0: হাতে, মানে শ্রাবণ মাস শেষ হওয়ার,
1: মানে ভাদ্র মাস 5-7 তারিখ পর্যন্ত লাগানো যায়,
0: লাগানো যায়। আচ্ছা, তা আপনারা এত অঞ্চলে কোন ধানটা বেশি কররা?
1: আমরা তো সাইলের মধ্যে আমরা সরকার থেকে যেটা বেশি দেয় গুমতি, গুমতি তারপরে কিছু আছে আমরা আগের যে স্বর্ণমসুর করতাম এগুলা।
0: আচ্ছা,
1: সরকারি বেশিটাই বেশি হয়।
0: আচ্ছা,
1: সরকার থেকে বেশি দেয় যেটা ওটাই সবাই আনে, ওটাই আনে।
0: আচ্ছা, এই সরকার থেকে বেশি কি তো আপনার ফ্রি পাই রানি?
1: না, ফ্রি না, 10 টাকা কিলো নেই।
0: আচ্ছা, একটা সাবসিডি দিয়া দিন। আচ্ছা, এই ধানটা একটা উন্নত মানের বীজ,
1: উন্নত মানের ধান।
0: তো এই ধানটা দিয়ে আপনারা কি এসআরআই পদ্ধতিতে কররা?
1: আপনারা ধানটা লাইনে লাগাইবা, মানে লাইন দূরে সুতা দূরে লাইন দূরে লাগানোর লেগে, তারপরে তারা ধানের জন্য ক্ষতি ক্ষতি হয়ে তাইলে তারা আইয়া দেখবো এটা ক্ষতিপূরণ, তারা যতটুকু পারে কিছু ইয়ে করে, তারপরে সার টার কিছু দেয়, ঔষধ তত্ত্ব দেয়, সবগুলো তার সম্ভব না, যতটুকু পারে তারা দেয়, বাকি আমরা নিজেও কিছু ইয়ে করি।
0: আচ্ছা, ও যে সার ওষুধ পাইনি তা ফ্রি ওই পাইনি?
1: এইগুলা ফ্রি,
0: ফ্রি পাইনি,
1: কোনোটা পয়সা লাগে, সবগুলো তার ফ্রি।
0: আচ্ছা, কিন্তু ও যে পাশের দাদা যে ক্ষেত করা, ওটা কিন্তু এসআরআই অন্য, ওটা তো তাই এমনি ইয়ে দেশীয় পদ্ধতিতেই লাগাইরা?
1: এটা তাই এমনি লাগাইরা, এটা অ্যাকচুয়ালি
0: যেকোনো
1: কিছু ধান যদিও আই যায় ফাঁকি যাতে তো আর ধানই কাটা হইব,
0: কাটা হইব, এটাই এর এলিগা আগের থেকেই ইয়া খাওয়া হইব। আচ্ছা দাদা, অন্য যে জল দিরা, অন্য তো আগাছা সপ্তাহ রয়েছে, এটার কিলা পরিষ্কার করবা?
1: এটা পরিষ্কার বাস, এটা ওই যে ট্রাক্টরে সা মারবো তো, তারপরে এটা জাবড়া গুড়া আইলে উঠে দিব তো।
0: আচ্ছা, এখানে এই পুরা জায়গাটা লুইয়া করবা?
1: না না, খালি এটা করবো,
0: শুধু
1: এদিকটা, এদিকটা অন্যজন আছে, এদিকে চাষ দিয়েছে, খেত করবো হোটেল।
0: আচ্ছা,
1: এদিকে তো পরিষ্কার চাষ দেওয়া আছে এদিকে।
0: আচ্ছা, তো আপনি কতটুক জায়গাত করতা শাইলটা?
1: আমি তো, আমার তো প্রায় 5 সানি আছে নিজস্ব,
0: পুরাটাই শাইল করবা। আচ্ছা, আউস মনে করছুন?
1: আউস আমরা করে না,
0: কেউ করুন না, এই গ্রামের কেউ করুন,
1: খালি ওই যে তাই না করে।
0: আচ্ছা আচ্ছা, এরা আউস খেত, আউস খেত কি তাই? এবার যেমন বেশি ভালো হয়েছে না?
1: না, খারাপ হয়েছে না, তার প্রতি বছর 100 দিকে না করে।
0: আচ্ছা,
1: এখানে সাইল করে না, এটা এটা ওটাই করে, এখানে ইয়ে করবো, এই আলু লাগাইব।
0: আচ্ছা আচ্ছা, তো ও যে আউস যে কররা না, এই সময়ে আপনারা বইয়া কিটা কররা?
1: এই সময় অন্য কাজ আছে, বাস্পতে কিছু খাস থাকে, সাইলটা তো আগে করতে লাগে, সাইলটা তো আলি আলি ফালাইতে লাগে, জমি জমা ঠিক করতে লাগে, এগুলো করি।
0: আচ্ছা, আর ইয়ে সাইলের হালি রেডি হয়ে গেছে?
1: হালি তো আগে রেডি হতে পারবো না,
0: নাইলে তো এই মূল। আচ্ছা, তো মূল জায়গা রেডি হইতে হইতে আপনার কি সময় লাগে? যাইব নি,
1: লাগে, সময় লাগে।
0: আচ্ছা, ও যে জল দিরা, এরপরে তো আইনা ট্রাক্টর লাগাইবা, ট্রাক্টরে কয় চার্জ দিব?
1: ওখান তো আপাতত 2 চার্জ দিব, 2 চার্জ হয়ে যাবে না, পরে আবার 1-2 দিন থাকবো, পরে আবার চার্জ দিব, 2 চার্জ,
0: আরো 2 চার্জ,
1: আরো 2 চার্জ।
0: আচ্ছা, দিয়া ওর ইয়ে সারটা কোন সময় দিবা?
1: সারটা পরে দেব, ধানটা তো খালা হয়ে যাইব তখন সার দিব।
0: এই চাষের লোকে কোনো সার দিতা না?
1: না, চাষের লোকে যেটা দেওয়া আপনার গোবর উবর এগুলো দেওয়া।
0: আচ্ছা, অন্য রাসায়নিক সার কিছু দিতা না?
1: দেয় না।
0: আচ্ছা,
1: লাগে না, আমরা জীবনে লাগে না, যেটা একটু ঠানে জমি আছে এগুলো তো লাগে,
0: এমনি লাগে না,
1: লাগে না।
0: আচ্ছা, এত গোবর দিয়া এইটা

0: চাষ কইরা আপনি চারবার পাঁচবারে ক্ষেত রেডি হই যাব
1: যতটুকু লাগে এখন সাইডটা হইতে পারে ভাষাও লাগতে পারে
0: আচ্ছা
1: যেটাতে যতটুকু লাগে
0: আর ও যে অতা জাবরা সব পচে যাইব গিয়া মানে আজকে ধরুন শ্রাবণ মাসের কত তারিখ হইতে পারে 20 তারিখ হইতে
1: পারে
0: হ্যাঁ আচ্ছা যাই হোক মানে 10 দিনে আপনার এই ক্ষেত রেডি হয়ে যাবে
1: আরামসে
0: ও ক্ষেতে আপনি একটু চুনুন প্রয়োগ করছিলেন কোন সময়
1: যদি গাছ উঠে গাছটা একটু বাস দিতে লাগে
0: হাত দিয়ে বাস দিই
1: হাত দিয়ে লেবার লাগাই দিলে তারা হাত দিয়ে
0: এবং দেখতেও সুন্দর লাগে বাতাস যখন খেলে তখন কিন্তু খুব সুন্দর লাগে আর কাটতে গেলেও আমার মনে হয় একটা সুবিধা আছে আচ্ছা তো আপনি কানি প্রতি কতটুক ইয়া পাই
1: আমার যে জায়গা মোটামুটি 1.5 টু
0: আচ্ছা
1: 1.5 টু 15-20 টু হয় আমরা যে
0: কিন্তু এসআরআই এ কিটা এই গ্রামের কোনো কৃষক দাদা ক্ষেত করেন না
1: কেউ করলে আমি কইতে পারতাম না আমি তো
0: আচ্ছা চোখে পড়ছে না
1: পড়ছে না
0: আচ্ছা তো এসআরআই এ যদি আপনি করতা 2.5 হাটুর মতন ফাইটা হই আর কি
1: আচ্ছা
0: একটু অনেক কৃষক দাদারা কই না একটু খেজমত বেশি করণ লাগে কিটা 2-3 বার বাস দন লাগে আর একটু ড্রেন রাখন লাগে ও মানে ওই সব ক্ষেতের মধ্যে এসআরআই খুব ভালোই হইল হইলে যাই হোক তো আচ্ছা তো দাদা এই আউশ সাইল ক্ষেতের লগে লগে আপনি বাসুত কিটা লাগাই না
1: মদন খসু আছে আশ্বিন মাস পর্যন্ত শেষ হয়ে যাবো
0: আর লাগাইছিলা কবে
1: লাগাইছি তো ওই 2 মাস 2.5 মাস হয়ে যায়
0: আচ্ছা তো এইটা কি বাজারে ভালোই বিক্রি হয়
1: বিক্রি এটা তো গোটা 40-50 টাকা বিক্রি হয় 60 টাকা বিক্রি হয় সাইজ বুঝা খচুরিও বুঝা
0: খচুরিও বুঝা ইয়েতে তো এই ক্ষেতটা করতে কি তা মানে সেই রকম কোনো খরচা বা সেই রকম কোনো পরিশ্রম মনে হয় লাগে না
1: এটা তো কিছু না আপনি খালি রুইয়া গেলে গইলো
0: আচ্ছা
1: তারপরে একটু গাছ বেজা কুড় খাট দিলা একটু গোবর দিলা সার দিলা বাস
0: আচ্ছা এটার থেকে তো লতা উঠে না
1: লতা উঠে
0: উঠে আচ্ছা তো লতাটাও বিক্রি করে আচ্ছা তার এটার থেকে কচুও বিক্রি করে তো আগামী বছরের লিগে আপনার এখান থেকে বীজ উস কেমনে রাখবা মানে এই কচুটা যে কর্তা
1: এই কচু এখানে যে বিশ্বাতে সারা উঠবো যে লতা বাইরে যে কোনোটা লতা মাঠের লোকে থাকি যায় তো সারা হয়ে যায় এই বিশ্বাত কচু উঠা নিয়ে করে তো অনেক সারা উঠে যায় এই সারাগুলো উঠে যা একটা জায়গার মধ্যে একটু জল জাতীয় জায়গার মধ্যে কিছু জায়গা রোয়া রাখি দিলে
0: আচ্ছা পরের দিয়ে
1: পরে আবার এটা আস্তে আস্তে একটু বড় হইব পরে এটান থেকে উঠে উঠে নেব
0: আচ্ছা কচু লাগানোর সময়টা কোন সময়
1: কচু লাগানোর সময় এখন হইল কি মাস
0: এখন তো শ্রাবণ মাস
1: শ্রাবণ মাস ধরেন 3 মাস আগে আর কি দামে বিক্রি করা যাইব সাইজটাও ভালো হয় লতাটাও আগে বাইরে
0: আর মোটামুটা লতা নি বাইরে না চিকন চিকন লতা
1: মোটামুটি কত চিকন না মোটামুটি
0: মোটামুটি ইয়েতে কারণ বাজারে একটা দেখবা মোটা মোটা লতার
1: সাদাটা দেয়
0: হ্যাঁ
1: এটা তো আপনার যে ওই ফানি কচু এটা ফানির মধ্যে হয়
0: আচ্ছা আর আপনার এটা কিটা বাচ্চা বাচ্চা কচু ইয়ে লতা হয়
1: না আমরা এটা লম্বা হয় কিন্তু কচুটা এলো এটা এই আর কি সাইজটা এলো এরকম হইব এটা হলো মদন কচু এটা খালো থাকে
0: করতে গিয়ে আপনার কেমন খরচা হইলো আর লাভ কেমন পাইলা
1: খুচুকে তেমন খরচা নাই তো আপনার সারা তো ওখানে আছে আপনি রাখেন দেখা যাওয়া মধ্যে পরে চার সুরে খালি লাইন ধরে রইলে এলা তখন তো জলেরও কিছু বৃষ্টি বৃষ্টি আছে ঠিক আছে আর এরপরে যখন একটু গাছটা একটু বড় হইলো তখন একটু খুঁড়া দিয়ে একটু সার আর একটু গোবর দিলে লাগাতে গুড়াতে
0: আচ্ছা আচ্ছা সার এখানে রাসায়নিক সার কিতা দিই
1: আমরা গোবর দিই ছাগলের বড়ি আছে এগুলো দিই
0: আচ্ছা এর মধ্যে তো 140 টাকা আছে তে থুরা থুরি মরিচ কে তুত নাই
1: মরিচ তো খরছে না আমি মানে মানে খাওয়ার বুঝ হই যায়
0: আচ্ছা তো আপনিও কিন্না খাইরা
1: আমি কিন্না খাই বলতে আমার সব সময় লাগে না আমার এমনি কয়েকটা গাছ আছে তো মাঝে মাঝে কিনতে লাগে
0: আচ্ছা আচ্ছা
1: আমি খেত করি না মানে খাওয়ার বুঝে বাড়ির মধ্যে
0: বাড়ির মধ্যে আছে
1: লাগাইলে মোটামুটি
0: মরিচ আর কয়টা লাগে চার পাঁচ গাছ যদি থাকে হই যায় গিয়া আচ্ছা কিন্তু ওটাও তো আমরা বাড়ির মধ্যে লাগাই না 40 টাকা করিয়া কিনি আনন লাগে তাই হইলাম যে মরিচ আনতা তাই হইলা শুকনা মরিচ বাটিয়া খাও যে
1: মরসর যে দাম
0: তা আমি তো শুন না কই 400 টাকা মরিচের কেজি কিটা কইন তবে কোনো সময় মরিচের কেজি 100 টাকার কমে নামে না আপনারা বাজারে নিয়ে কতই বিক্রি করেন জানি না আমরা কিন্তু 100 টাকা কিলো কই
1: যা এটা আমরা আনছি কিন্তু ওখানে যে ভাড়া তো মানে ওই গুণ গুণ বেশি আছে মরিচ গাছে ফুটে গেছে এলে দাম বাড়ে গেল
0: আচ্ছা ও যে ঘন ঘন বৃষ্টিতে আপনার কচু ক্ষেতের তো কোনো
1: না কচু কত হবে
0: আচ্ছা আর আপনি ওই সব ক্ষেত শীতকালীন ক্ষেতগুলি যে লাগাইবা এটা কবে থেকে শুরু করবা
1: এটা তো ও তো মোটামুটি আগামী মাস থেকে শুরু হয়েছে সেগুলো তো এখনো ফালাই দিছে যারা আলু বেচরা খালি গেছে ফালাই দিছে মোটামুটি শেষ হয়ে যেদিকে মানে বাস্তব কথা শুরু
0: মানে এইদিকে হালি লাগানি শেষ হইব ওইদিকে
1: বাস্তব কথা ওই বিচারে বাস্তব কথা শুরু
0: হয়েছে শুরু হয়ে যাবে তো আপনি
1: তারপরে আবার যেটা আছে যেমন ওই ওই যে দানা যারা লাগাইছে আসতে তো হাঁটে লিবা কত মাস পরে এক মাস লাগতো না এবার এটা শুরু হয়ে যাবে এরকম যদি ফেব্রুয়ারি জায়গা থাকে তারা তো আগেই শুরু করবো
0: মানে জায়গার উপরে নির্ভর করে তবে দুইন না জানি না খেত করুন না কিনা দুইন না কিটা করুন
1: দুইন না করে আমি বেসার লাগে না খাওয়ার বছর
0: আচ্ছা আচ্ছা তো আমরা আমি যেমন থুরা বাড়ির মধ্যে কার্টুনের মাঝে দুইন না ফলাই দিছি খাই সেদিনও বাজার থেকে দুনিয়া দেখছি কিনিয়া আনছুন তো দুইন না খেতটা এই সিজনে এই যে শীতকালীন সিজনে কিন্তু বাক্কা বালা পয়সা দেয়
1: দুইন না খেত তো কোনো সময়
0: হ্যাঁ তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো অনুরোধ থাকবো যে ইয়ো দিবা না ইউরিয়ার জল দিবা না ইউরিয়ার পানি দিয়া ফাতা বড় বড় করি লইলা নিয়া বেচলা ইয়ো দাদা বাবুরা কিনি আনিলা কিন্তু গড় অফরের দিনই ফসি যায় গিয়া তো এটা আমি জানলাম আরেকজন দাদা বাবুর কাছ থেকে যে এটার মধ্যে ইউরিয়ার জল দেওয়া হয় এটা বড় হওয়ার লেগা তাড়াতাড়ি হইরা বাবুরারে খাওয়াইতাম
1: এটা ব্যবসা যারা
0: ব্যবসা করে তো আপনি যখন খেত করুন
1: আমি বেশি না আমি কোনো আমার ওই কলফ জায়গা খাওয়ার লেগে ভালোই দিই বাসে
0: এইটাই আচ্ছা তো দাদা অনেক সময় কথা কইলাম আপনার খেত গৃহস্থি খুব ভালো হোক এই আশা রইল নমস্কার
1: ধন্যবাদ
2: আগামী 26 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ

10 কিলোমিটার বেগে বইয়া যাওয়া সম্ভাবনা, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96% এবং 95% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরা করণীয় কাজ, বর্তমানে তুলনামূলক শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ায় জমির আর্দ্রতা সংরক্ষণ, সেচের জলের সুষ্ঠু ব্যবহার এবং তাপজনিত প্রভাব তাকিয়া ফসল ও গবাদি পশুরে রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হইব। আর্দ্রতার অভাবজনিত সমস্যা এড়াইতে জমিতে থাকা ফসলে বিশেষ করিয়া বৃদ্ধির সংকটপূর্ণ পর্যায়গুলোতে প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে লাগব। বাষ্পীভবনের মধ্য দিয়াদে জলের অপচয় হয়, এটা এড়ানোর লাগিয়া ভোরবেলা বা সন্ধ্যার সময় সেচের ব্যবস্থা করতে হইব। শাকসবজি ও ফল গাছের জমির আর্দ্রতা ধরিয়া রাখতে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে, ধানের খড় শুকনা পাতা

অবশিষ্টাংশ বা স্থানীয়ভাবে সহজে পাওয়া যায় কম দাম, এই সমস্ত উপকরণ দিয়া মালচিংয়ের ব্যবস্থা আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে কচুরিপানা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। ধানের শীষ গঠন এবং থোর আমার পর্যায়ে আসে, এই দুইটা ধাপই জলের চাহিদা অত্যন্ত বেশি থাকে। এই সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা একান্ত দরকার। জমির অবস্থা ও জলের যোগান অনুযায়ী জমিতে প্রায় 2-5 সেন্টিমিটার জলের স্তর ধরিয়া রাখতেইব। দীর্ঘ সময় ধরিয়া জলে ডুবিয়া থাকা অবস্থায় এড়াইতেইব। বৃষ্টি বা ভারী বর্ষণের ফলে যাতে হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি না হয় তার লাগিয়া নিকাশি ব্যবস্থা কিন্তু সঠিক রাখা একান্ত প্রয়োজন। নিচু জমিতে লাগানো বাদামের চাষ আমরা যারা করছি, বৃষ্টির ফলে যাতে নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতেইব। জল যাতে না দাঁড়ায় এইদিকে লক্ষ্য রাখতেইব। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিরোধে ফরেট 10% ক্রানি প্রতি 1.5 কেজি মাটিতে প্রয়োগ করতে হইব। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুইটাই কিন্তু ফলনে প্রভাব পালায়। এর লাগিয়া বৃষ্টিপাতের সময় মাটিতে তোষের পরিমাণ স্বাভাবিক আছে কিনা না এটা লক্ষ্য রাখতেইব। এই স্বাভাবিক অবস্থা এখন সেচের প্রয়োজন নাই, যদি বৃষ্টিপাত আমরা ফাইয়ার মাঝে মাঝেই জমির আগাছা পরিষ্কার করিয়া চাপান সার হিসাবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতেইব। এই সময় মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা খেতে দেখা দেওয়া মাত্র মারতেইব, আর আক্রমণের তীব্রতা বেশি হইলে অবশ্যই রাসায়নিক প্রয়োগ আমরা করব। তবে রাসায়নিক প্রয়োগ করার সময় অবশ্যই আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবা না। তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই অবস্থায় পাখির অস্বস্তির কারণ হইতে পারে। মুরগির ঘরের যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করতেইব এবং পাখিদের ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা করতেইব। তুলনামূলক বয়স্ক মুরগিরে গোল কৃমির হাত থেকে রক্ষা করতে নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দিতেইব। মুরগির ঘরে বিছানো খড় ইত্যাদি নিয়মিত বদল করিয়া দিতেইব। পরিষ্কার রাখতেইব। পাখিদের পরিষ্কার পানীয় জল নিশ্চিত করতেইব। মুরগির খাবারের অতিরিক্ত 2% প্রোটিন দিতেইব। রানি ক্ষেত রোগের বিরুদ্ধে টিকা নিশ্চিত করিয়া আপনারা ব্যবহার করবা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, জল যাতে বাড়ির আশপাশে না জমে এদিকে খেয়াল রাখবা। বদ্ধ জলাশয়ে মশা ডিম পারে। বর্ষারে কাজে লাগাইয়া যে সমস্ত গাছ আপনারা লাগাইছেন বা লাগাইয়া মানে ছোটো ছোটো অবস্থায় আছে, এরার যত্ন আত্তি করবা। গাছ গেছে বছর যেটা লাগাইছেন এটা যাতে নষ্ট না হয় এদিকেও খেয়াল রাখবা। ওষুধি গুণসম্পন্ন গাছপালা লাগাইবা, সঙ্গে খেয়াল রাখবা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পান করতে। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করলে পরে শরীর ভালো থাকব, জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে আমরা নিশ্চিত সুরক্ষা পাইব। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখতেইব, এবং খেয়াল রাখতেইব আপনার বাড়ির সবাই যাতে পর্যাপ্ত পরিমাণে জল পান করে। যেখান থেকে জল সংগ্রহ করেন না কেন, সম্ভব হইলে জলটা ফুটে আনিবা, তাতে করিয়া জীবাণুমুক্ত থাকব। যে সমস্ত জায়গাতে সার্বজনীন কুয়া আছে আপনারা কুয়ার জলটাও জল শোধনকারী ট্যাবলেট দিয়া শোধন করিয়া আনিবা।

0: শুনলেন ঘর গৃহস্থীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠান

0: অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিষাণ কল সেন্টার। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র টেকনিক্যাল অফিসার ICER লিম্বুছড়া ত্রিপুরা শ্রী ধীমান দাস চৌধুরী। নমস্কার স্যার।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেটা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কিষাণ কল সেন্টার কি এবং এটি কবে থেকে চালু হয়েছে?
2: কিষাণ কল সেন্টারটা যেটা নাম থেকে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে একটা কল সেন্টার যেখানে কৃষকদের জন্যই শুধুমাত্র সেটা করা হয়েছে। প্রথমে শুরু হয়েছিল জানুয়ারি 2004 সন থেকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, সেই দপ্তর থেকে সেটা চালু করা হয়েছিল এবং সারা ভারতবর্ষেই কিন্তু এগুলি একসাথেই তখন চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের তাদের যে বিভিন্ন সমস্যাদি হয় বা তাদের যা যা তাদের মানে কৃষকদের কৃষিকাজ করতে গেলে যা যা সাহায্যের প্রয়োজন, অসুবিধার সম্মুখীন হলে সেটাকে সাহায্য করা, তাৎক্ষণিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, এই হচ্ছে কিষাণ কল সেন্টারের মূল মূল উদ্দেশ্য, মূল ভাবনা। সেখান থেকে আমাদের কিষাণ কল সেন্টারের শুরু। আঞ্চলিক ভাষায় এখানে কিষাণ কল সেন্টার চালু আছে। 1551 একটা নাম্বার আছে, যে নাম্বারে এটা টোল ফ্রি নাম্বার, মানে এখানে কোনো এর জন্য কোনো মাশুল দিতে হয় না। তো সেই নাম্বারে
1: 1551 এ লাগালেই চলবে?
2: শুধু 1551 একটা আছে, আর একটা আছে 1800 180 1551। হ্যাঁ, দুটো নাম্বারই আছে, একটা অল ইন্ডিয়া ইয়েতে আছে আর একটা 1551। যদি এখান থেকে কেউ ফোন করে তার দুটো নাম্বারে যে কোনো একটাতেই নাম্বারে ফোন করলে সেটা এখানে ওনারা করতে পারবেন, প্রয়োজনীয় যা ওনাদের পরামর্শ সেবা ওনারা এখান থেকে পেয়ে যাবেন। যে কথাটা বলছিলাম, সারা ভারতবর্ষের মধ্যে এই কল সেন্টারটা চালু আছে সকাল 6টা থেকে রাত্র 10টা অবধি। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কৃষকরা যদি এই নাম্বারে ফোন করেন তাহলে এবং ওনার সমস্যাদি যদি জানান, সমস্যা দিয়ে শুরু করা মানে মানে কি উনি কোথা থেকে ভালো বীজ পাবেন, কি মানে বীজ লাগানো থেকে শুরু করে, বীজ লাগানো না তার আরও একটু আগে যাই, কি জাতের ফসল উনি ওনার জমিতে লাগাবেন, কখন লাগাবেন, কোথায় বীজ পাবেন, কোথায় সার পাবেন, কি সার দেবেন, কিভাবে সার দেবেন, কখন কি কাজ করবেন, বিভিন্ন শস্য পর্যায়ে যে কোনো জায়গাতে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সার দিতে হবে, রোগ পোকামাকড় যদি থাকে তাহলে তার জন্য কি ব্যবস্থাপনা নিতে হবে, তার সার্বিক সমস্ত তত্ত্বাবধি মানে ইনফরমেশন বা তথ্য কিন্তু ওনারা এই কিষাণ কল সেন্টারে ফোন করার মাধ্যমে ওনারা পেয়ে যাবেন। তার জন্য ওই নাম্বারটা ডায়াল করবেন, ওনারা ডায়াল করলে সরাসরি সেই কল সেন্টারের সাথে ওনারা যুক্ত হয়ে যাবেন।
1: আচ্ছা, ফসল চাষ, সার, কীটনাশক এগুলো ব্যবহারের বিষয়ে কিভাবে সহায়তা দেওয়া হয়? আপনি তো বললেন এগুলোতে সহায়তা পাওয়া যাবে, যেমন ঠিক কিভাবে দেওয়া?
2: যেমন ধরুন আমি প্রথম কথা হচ্ছে যেমন কীটনাশকের কথায় আসি, যেটা দিয়ে সবচেয়ে বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, এবং শুধু কৃষকরা কীটনাশকের থেকে ক্ষতিগ্রস্ত হন না, কীটনাশক প্রয়োগের মাধ্যমেও কিন্তু ক্ষতিগ্রস্ত হন। যেমন গ্রামে ওনাদের এক একটা ধরুন না কোনো একটা ওষুধের দোকান আছে, কৃষকরা করেন কি সেই দোকানে চলে যান, সেই ব্যবসায়ীর সাথে কথা বলুন বা যারা সেখানে ঔষধ বিক্রি করছেন, তো তারা সবসময় যে ট্রেন থাকেন তাও নাই, ঠিক আছে? তো কৃষকরা ওখানে যান, গিয়ে ওনাদের জিজ্ঞেস করেন যে এই হচ্ছে আমার পোকামাকড়ের, এই হচ্ছে আমার ইয়ে পোকার আক্রমণ, এর জন্য ওষুধ চাই। তো ওনারা ওনাদের মতো করে একটা ওষুধের ব্যবস্থাপনা,
1: মানে ওষুধের গায়ে যে লেখা আছে সেই লেখাটা দেখে দিয়ে দিলেন,
2: মানে ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা অনেক সময় অনেক কিছু সাজেস্ট করে দেন। তো এটা গিয়ে এটা ভালো মানে অনেক সময় কাজেও আসে, অনেক সময় কাজে আসেও না,
1: তার থেকে উল্টোটাও হতে পারে,
2: উল্টোটাও হয়। আরো একটা যেটা হয় যে ওনারা যেমন আমরা এখন যে সমস্ত যখন এখন যখন ভারত সরকার বা আমাদের বিভিন্ন সরকার কিন্তু খুব জোর দিচ্ছেন যে কেমিক্যাল এই ধরনের ওষুধ প্রয়োগ থেকে বিরত রাখা, তার মূল কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের ফসলের ক্ষতি করছে না, মানুষের ক্ষতি করছে না, পরিবেশেরও ক্ষতি করছে। তো কিন্তু এই যে তথ্যগুলি বা এই যে কোন কোন রাসায়নিক ঔষধ কতটা মানুষের জন্য ক্ষতিকারক, কতটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, কতটা আমাদের মাটির জন্য ক্ষতিকারক, তার

0: পুরো বিস্তৃত বিবরণ কিন্তু সেই আপনার গ্রামের দোকানে সে ওষুধ বিক্রেতার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে? যে তথ্যটা কিন্তু কিষাণ কল সেন্টারে বসা যিনি বিশেষজ্ঞ রয়েছেন ওনার কাছে সেই জ্ঞানটা রয়েছেন। কারণ একটা যখন রাসায়নিক কোনো ওষুধ একটা ফসলে প্রয়োগ করা হয়, তা কিন্তু বিভিন্নভাবে আমাদের মানুষের কাছেও পৌঁছাচ্ছে বা ওখানে যে সমস্ত ছোট ছোট পাখি আছে তার মাধ্যমেও কিন্তু ছড়াচ্ছে। সুতরাং যে কোনো একটা কেমিক্যাল ইনসেকটিসাইড মানে ঔষধ কীটনাশকের তার বিরূপ প্রভাব কিন্তু মারাত্মক এবং খুব ব্যাপক ভাবে ছড়ায়, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলি সাবধান হওয়াটা খুব প্রয়োজন। যে সাবধানতা দেওয়ার জন্য যে জ্ঞান বা যা ইনফরমেশন থাকা দরকার সেই ইনফরমেশন সেই গ্রামের সেই ওষুধ বিক্রেতার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে না? এই সমস্ত তথ্যাবধি বা বৈজ্ঞানিক ভিত্তিতে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কিভাবে অনেক অনেক রোগ পোকামাকড় আছে যার জন্য আমাকে কেমিক্যাল ইনসেকটিসাইড বা রাসায়নিক ওষুধ প্রয়োগ করাটাও কিন্তু বাধ্যতামূলক নয়। আমরা তার আগেও অনেক মেকানিক্যাল সিস্টেমে আমরা সেগুলিকে প্রতিকার করতে পারি যেটা পরিবেশ বান্ধব, ঠিক আছে না? রাসায়নিক ঔষধে আরেকটা ক্ষতিকারক প্রভাব হলো যে এর মাধ্যমে কিন্তু আমাদের বেশ কিছু ক্ষেতের মধ্যে বা আমাদের জমিতে কিন্তু বন্ধু পোকাও থাকে যারা কিন্তু সেগুলো নষ্ট করে দেয়। এই যে এই সমস্ত জ্ঞানগুলি দেওয়া, এই সমস্ত পরামর্শগুলি দেওয়া এবং মানে সেই সময়ের যা প্রয়োজন, ঠিক আছে, রোগ পোকামাকড়ের আক্রমণটা শনাক্তকরণটাও কিন্তু একটা বিশেষজ্ঞের কাজ। কারণ একই লক্ষণে কিন্তু অনেক ধরনের রোগ দেখা যায় আমাদের মানব শরীরে। দেখুন জ্বর কিন্তু অনেক কিছু থেকে হতে পারে, ঠিক না? ঠিক তেমনি আমাদের উদ্ভিদের মধ্যে বা আমাদের ফসল যে আছে জমিতে যে ফসল রয়েছে তারও কিন্তু একই লক্ষণের কিন্তু অনেক কারণ থাকতে পারে। কোনোটা ব্যাকটেরিয়া জনিত হতে পারে, কোনোটা ছত্রাক জনিত হতে পারে, কিন্তু তাদের কিন্তু দমনের যে পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। সুতরাং এই যে জিনিসগুলো খুব সামান্য কিন্তু এর কিন্তু ইম্প্যাক্টটা বা তার প্রভাব কিন্তু বিস্তৃত। কারণ ধরুন না কোনো একটা পোকার আক্রমণ যদি ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে তাকে ছত্রাকনাশক দিয়ে দমন করা যাবে না, যতই আপনি ছত্রাকনাশক প্রয়োগ করুন। আবার কোনো রোগ যদি ছত্রাক ঘটিত হয়ে থাকে তাকে ব্যাকটেরিয়ার ওষুধ দিয়ে কিন্তু তাকে দমন করা যাবে না। তো এই যে ছোটোখাটো জ্ঞানগুলি সেগুলি কিন্তু একমাত্র আপনার বিশেষজ্ঞই দিতে পারে এবং এই বিশেষজ্ঞ একমাত্র অ্যাভেলেবল এইগুলির জন্যই কিষাণ কল সেন্টার তৈরি করা হয়েছে। যেখানে
1: কিষাণ কল সেন্টার এটা পরিচালনা করেন কারা?
0: যারা বিশেষজ্ঞ আছেন সমস্ত ডিপার্টমেন্টে যারা বিশেষজ্ঞ তারা ওই কিষাণ কল সেন্টারের মাধ্যমে যুক্ত থাকেন। নট নেসেসারি মানে এটা মানে ইয়ে নয় যে ওনাকে সেই কল সেন্টারেই বসতে হবে, ওনারা ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। যেমন আপনি একজন কোনো একটা ব্যাপারে ফোন করে জানতে চাইলেন যার বিশেষজ্ঞ সেই সময় কিষাণ কল সেন্টারে উপস্থিত নেই, তখন সেই কিষাণ কল সেন্টারে যিনি বসে থাকবেন উনি সেই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ অনেকটা যেমন ধরুন ডক্টর অন কল আমরা দেখি মানে মানুষের জন্য ডক্টর অন কল থাকেন যে আপনার কোনো সমস্যা হলে আপনি ফোন করবেন করে সেই ইয়েটা জানতে পারবেন, বাস ঠিক সেই রকমই হচ্ছে কিষাণ কল সেন্টার কাজ করে।
1: আচ্ছা, পশুপালন মৎস্য চাষ এবং উদ্যান পালন সম্পর্কিত সমস্যারও কি সমাধান?
0: হ্যাঁ অবশ্যই এখানে যেমন একটু আমি বলি যেমন পশুপালনের ক্ষেত্রে পশুপালন বা মানে আমাদের শাকসবজি বা উদ্যান বা আমাদের যে ফসল আছে এই দুটার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পশুপালনেরটা। কারণ পশুপালনের মধ্যে আমরা জানি একটা বার্ড ফ্লু একটা আছে আর একটা হচ্ছে সোয়াইন ফিভার যেটা আমাদের এখানে খুব কমন। একটা হচ্ছে বার্ড ফ্লু যেটা মুরগিতে হয় আর একটা হচ্ছে সোয়াইন ফিভার যেটা শুকরে হয়। এরা কিন্তু 24 ঘন্টার বেশি সময় দেয় না। 24 ঘন্টার মধ্যে যদি ওনার সে তার যদি সময় মতো ওষুধ প্রয়োগ না হয় তাহলে কিন্তু আপনার ইভেন পুরো স্টক আপনাকে খালি করে দিতে হবে। শুকরের মধ্যে আমি দেখেছি 48 ঘন্টার মধ্যে পুরো সেই ফার্মের পুরো শুকর শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কল সেন্টার বিশাল বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ওখানে ওনার ফোন করে তাৎক্ষণিকভাবে কিছু ঔষধের প্রয়োজন হলে সেটা দিয়ে সেই সময়ের জন্য যে যতটুকু প্রতিকার দরকার সেই প্রতিকারটা কিন্তু কিষাণ কল সেন্টারের মাধ্যমে পেতে পারেন, ঠিক আছে? সেম মৎস্য পালনের ক্ষেত্রেও সেম হয়। মৎস্য পালনের ক্ষেত্রে বিশেষ করে আপনি যদি শীতের দিকে যদি যান তখন কিন্তু কিছু মাছের মধ্যে একটা খুব কমন রোগ হয় সেটা হচ্ছে আলসার। দেখবেন শরীরে ঘা হয়ে যায়, সেটাও কিন্তু খুব দ্রুত ছড়ায় জলের মাধ্যমে। সেটা খুব দ্রুত একটা মাছ থেকে আরেকটা মাছে ছড়ায়, তখন কিন্তু সেটার বাজার মূল্য একদম কমে যায়।
1: এই জন্য কৃষক বন্ধুদের অবশ্যই এই নম্বরটা মনে রাখতে হবে যে 1551।
0: আরেকটা হচ্ছে আপনার এই বর্ষার সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে কিন্তু আপনার দেখবেন হঠাৎ করে একদিন দেখবেন গিয়ে মাছে

0: মাছ সব মরে ভেসে আছে, ঠিক আছে? এটা হয় কি, অনেক সময় আমাদের পুকুরের মধ্যে বাইরের জল ঢুকে, হ্যাঁ, বন্যা পরিস্থিতি হোক বা কিছু, তখন বাইরের জল ঢুকে, বাইরের জলের মাধ্যমে অনেক ধরনের পোকামাকড় এখানে গিয়ে ঢুকতে পারে। আরেকটা যেটা হয় অনেক সময় জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়,
1: অক্সিজেনের
0: ঘাটতি দেখা যায়, তখনও কিন্তু এই ধরনের, এবং এই এই ঘটনাগুলি এত তাড়াতাড়ি হয় যে আপনাকে খুব বেশি সময় দেবে না। লক্ষণ দেখা মাত্র যদি আপনি আপনার তার যদি প্রতিকারের চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনার মানে পুরো যে ইনভেস্টমেন্ট যেটা আপনি ইয়ে করেছেন পুরোটাই কিন্তু নষ্ট, বিনিয়োগটা কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিষাণ কল সেন্টার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। তৎক্ষণাৎ আপনাকে একটা পরামর্শ দিয়ে দেবে, হ্যাঁ, দিয়ে দিয়ে আপনি তাও যদি না হয় পার্শ্ববর্তী কোথায় গেলে আপনি আপনার এই পরামর্শ মানে এই সমস্যার সমাধান পেতে পারেন, আপনার একদম কাছাকাছি কোন এক্সপার্ট আছেন, হ্যাঁ, কোন বিষয়ের এক্সপার্ট কোথায় গেলে পাবেন, ওনার কন্ট্যাক্ট, এইগুলো কিন্তু ওনারা কিষাণ কল সেন্টার থেকে ওনারা দিয়ে থাকেন।
1: এই জন্য এই নম্বরটা যেটা আপনি বললেন 1551, এটা মাথায় রাখতে হবে সবসময়
0: সমস্ত কৃষকদের,
1: এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ফোন করতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এবারে আপনাকে করব সেটা হচ্ছে, বিভিন্ন সরকারি স্কিম রয়েছে, বিভিন্ন সহায়তা রয়েছে, এগুলো পাওয়ার ক্ষেত্রেও কি এই কিষাণ কল সেন্টার
0: কৃষি সম্পর্কিত যত স্কিম আছে সেই স্কিমের কিন্তু খবরাখবর কিন্তু কিষাণ কল সেন্টার থেকে দেওয়া যায়, বা ধরুন না কৃষি দপ্তর থেকে তারা যদি কোনো ধরনের সেই সময়ে যদি কোনো স্কিম থাকে বা সেই সময়ে যদি কোনো কিছু করার থাকে সেটাও কিন্তু কিষাণ কল সেন্টার থেকে তারা কিন্তু এই খবরাখবর ওনারা পৌঁছে দেন। কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য ওনারা কিষাণ কল সেন্টার থেকে পাবেন, সরাসরি না পেলেও ওনারা বলে দেবেন, সাহায্য করে দেবেন যে ওনারা কোথায় গেলে এই খবরটা ওনারা পেতে পারেন। এই খবর মানে কৃষিকাজে যাবতীয় যা যা প্রয়োজন সমস্ত কিন্তু এই কিষাণ কল সেন্টারের মধ্যে অ্যাভেলেবল থাকে। আর একটা জিনিস আমরা খুব বেশি জোর দিই, সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, মাটির স্বাস্থ্য পরীক্ষাটা। তো আপনাদের মাধ্যমে আমি সমস্ত কৃষকদের আমি এইটুকু অনুরোধ করতে চাই, প্রত্যেকবার ফসল ফলানোর আগে আপনারা মাটির পরীক্ষা করিয়ে নিয়ে আপনি সয়েল হেলথ কার্ড করাবেন। এবার মাটির পরীক্ষা কিভাবে কোথা থেকে করবেন, আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনার জায়গার নাম বলবেন এবং আপনার কোন এলাকাতে আছেন বললে, বা আপনার কিন্তু ওনারা বলে দেবেন কোথায় গেলে আপনারা মাটির পরীক্ষাটা করাতে পারবেন। মাটির পরীক্ষাটা খুব প্রয়োজন প্রত্যেক
1: সারা রাজ্যে, তো একটাই নম্বর।
0: হ্যাঁ, একটাই নম্বর।
1: এই নম্বরটা কি শুধু আমাদের রাজ্যের জন্য না অন্য রাজ্য একই নম্বর?
0: না, সবার আলাদা আলাদা ইয়েতে আছে। আপনি ত্রিপুরা থেকে বললে তো বলবেন ত্রিপুরা থেকে, তখন অটোমেটিক আপনাকে
1: ত্রিপুরা
0: থেকে বিভিন্ন ইয়ে আছে আপনার
1: সারা ভারতে একটাই নম্বর,
0: একটাই নম্বর।
1: আচ্ছা, এটাতে ফোন করলে পরে ওরা আপনি কোথেকে বলছেন সেটা জানালে পরে আপনাকে ওই জায়গাতে,
0: যা আপনি তখন প্রথমে বলবেন, তারপর আপনাকে ভাষা
1: ট্রান্সফার করে দেবে,
0: ভাষা ইয়ে করতে হবে, সেইভাবে স্টেপ বাই স্টেপ গেলে আপনাদেরকে।
1: যাই হোক, আজকে কিষাণ কল সেন্টার নিয়ে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনছিলেন কিষাণ কল সেন্টার, এ প্রসঙ্গে আলোচনায় এতে অংশগ্রহণ করলেন শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR লিম্বুছড়া।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ
0: দাদা, আমরা এটা কোন গ্রামে আইছি?
1: এটা হইলো আমরা যে গ্রামটা আছে এটা মনোবলি হিডলি।
0: মনোবলি হিডলি ধরে। আর দাদার নামটা কিটা?
1: অজিত দাস।
0: আচ্ছা, তো মোটামুটি আপনার তো ক্ষেত কিছু লইয়ে আসুন? আপনার ব্লকের লোক আপনার যোগাযোগ আছে নি? বৃষ্টির তারা গাছ থেকে আনছেন? তো এটা কিন্তু আপনার ঘরের বিষয় নি? ঘরের বিষয়। তো এমনি মোটামুটি আপনি কত বছর ধরে মানে এই কাজের লোক জড়িত আছেন? মাসুরি যে লাগাইছেন, তো এটা মানে কতদিনের আলি আপনি লাগাইছেন?
1: আমি এটি আপনার লাগাই প্রায় ২০-২২ দিনের।
0: এমনি কিন্তু আপনার স্ত্রী পদ্ধতিতে করেন জানি
1: না?
0: হ্যাঁ। তো এমনি আপনার গুছার মধ্যে আপনার কয়টা দিন?
1: আপনার
0: ফসলটাও তো আপনার বেশি পাইলা নেই বা বৃষ্টিও তো আপনার কম লাগলো না, তো লাইন তুললেও করলেও তো আপনার একটা মোটামুটি যাতে বাতাসও খেলতে পারে এবং আপনার যারাই বাছাই করাটাও সুবিধা।
1: বাছাই করতে আরাম।
0: তো এইটাতে আপনার যে চাষবাস করছেন, যে এটাতে কিন্তু আপনি ওই হাল দিয়ে করছেন না, আপনার ট্র্যাক্টর দিয়ে?
1: ট্র্যাক্টর।
0: তো ট্র্যাক্টর বা এমনি কৃষি যন্ত্রপাতি আপনার আসেনি?
1: না।
0: তো আপনি আপনার হাল যে দিন এটা আপনি কেমনে চাষ করেন? ট্রাক্টর দিয়ে করলেও ভাড়া আনতে লাগবে?
1: ভাড়া না, এটি হাল বাইয়া গেলে ঘন্টা হিসাব নেই।
0: ওই তো মানে ঘন্টা হিসাব মানে হেরাই খুঁজা দিয়ে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এই যে হাল দিয়েও তো করছেন না কোনোদিন আগে?
1: আগে করছি।
0: হ্যাঁ, হাল দিয়া করা আর এমনি যে আপনি এখন ট্রাক্টরের চার্জ দিয়ে যে করা, এটার মধ্যে কোনো ফারাক দেখা নেই?
1: আছে।
0: কিরম ফারাক শুনছেন?
1: মানে হাল দিয়া যেটি করলে আপনি যে ধান হইব, ট্রাক্টর দিয়েই খুঁড়িয়ে ধান আর ফসলটা হয় না?
0: হয় না। এর মানে আপনার যে মাটিটা খুঁড়ে ভালো?
1: ভালো।
0: হ্যাঁ, কারণ আপনার কয়েকটা চা আপনি দেরা, আর এখন তো ট্রাক্টর তো উঁচু উপরে মারা যাবে। আচ্ছা, এমনি যে আপনার যে খেত দেখে এই যে বাসা দেখা যায়, এইটা কি আপনার মানে?
1: আপনার
0: বাজারের সামনে আপনার? আচ্ছা, তো মোটামুটি কইছেন আপনি আরো ১০-১২ দিন আপনার লাগে যাইব শেষ করতে করতে। আচ্ছা, তো যেটা মারতে আসলাম, যে আগেও তো আপনারা করছেন চাষবাস, আপনারা আগেও করছেন হাল দিয়া করছেন, তো এখন যে ট্রাক্টর দিয়ে করলে একটা সুবিধা, আপনি বেশি জায়গাতে ধান লাগাইতে পারবা, যেটা আপনারা হাল দিয়ে করলে আগে বেশি পারত না কিন্তু। যদিও এখন ঘন্টা প্রতি হিসাবে আপনার চাষ করে দিলেও আপনার এটাতে এখন লাভ আছে এবং কৃষি কাজটাও একটু তাড়াতাড়ি হয় নাকি? তখন
1: তাড়াতাড়ি হয়।
0: তো মোটামুটি মনে করেন এই যে আপনি যে আমি যেটা করলাম আরো 15 দিন পরে যে আপনার ধানটা লাগাই বা কইছেন, তো এটা কিন্তু আপনার একটু লাইম লাগাইল না?
1: না না।
0: হ্যাঁ,
1: গরু ছাগল হাঁস এটিয়ে দিকদারি করবে, এর চেয়ে সবাই লাগাইলে আমিও লাগাই।
0: আচ্ছা, মানে এটা একটা আপনার অসুবিধা?
1: হ্যাঁ, অসুবিধা।
0: তো এমনি কিন্তু আপনি বাকি খেতে তো করেননি?
1: আগে করতাম, এখন করি না।
0: এখন আপনি করেন না? আচ্ছা,
1: আগে এটিও করতাম এই যে সামনে।
0: হ্যাঁ,
1: এটিও করতাম।
0: এখন আপনি শুধু আপনার নিজেরটি করেন?
1: নিজেরটি
0: করেন। তো এই যে আপনারা যে চাষবাস আপনারা করতে আসুন, তো এটাতে কিটা আপনারা বুঝলাম মানে আপনার উন্নতি হইতেছে নি?
1: উন্নতি আর কি, অল্প খেত করিয়া কোনো উন্নতি না, নিজেরটি তো করলে বাড়ির যাই খাওয়া গেল
0: এইরকম আপনারা ইয়ে করতাম। তো আগে হয়েছিল আপনি বাকি হয়ে আপনি আরো বেশি করতাম, এখন কিন্তু আপনি আপনি করতে পারতেন না, হারণটা কিটা?
1: সমস্যা, এখন করতে গেলে টাকা পয়সাও লাগে, হালবাইতে গেলে ইয়ের পরে কামলার রুজ বেশি, একা তো হয় না।
0: তো এমনি সারুর কিটা ব্যবহার করেন এটা?
1: সার না, আমরা গোবর সার দিই।
0: গোবর সার? তো গোবর সার কিন্তু আপনার আপনার বাড়িতেই আছে গোবর?
1: হ্যাঁ, বাড়িতেই।
0: মানে আপনার গরু আছে?
1: গরু আছে।
0: গরু আপনার প্রতিপালন করেন না কিটা?
1: হ্যাঁ।
0: তো এটা তো এইটা কোনো দুধটুত এগুলা বিক্রি করতে পারেননি?
1: না, এটি নিজে বাড়ির খাওয়ানোর লাগে।
0: খাওয়ানোর লাগে মানে বিক্রি করার আর কোনো সুবিধা নেই?
1: না।
0: তো আরেকটা যেটা মানে কইমু, যে আপনি এমনি সবজি খেত করি না? এখানে
1: সবজি খেত করি না, আপনার বান্দরে লাগিন, করলে বান্দরে নষ্ট করে।
0: আপনার এখানে বান্দর আইনি?
1: হ্যাঁ, বান্দর আই পরে
0: বান্দরে লাগিয়ে আপনারা একটু
1: একটা
0: ফসলের উপরে নির্ভর। কিন্তু আর একটা জিনিস দেখুন, অথচ যদি আউশটা যদি আমরা আগে খোল দিতে পারতাম, এটা ফাঁকে কিন্তু ধানটা উঠে যায়, কিন্তু
1: উঠে যায়
0: কম সময়ে উঠে যায়।
1: উঠে যায় কিন্তু আপনার তো একা পারতেন না, গরুয়া দিকদারি করবো।
0: কিন্তু আপনার ব্যাপার হয়েছে সবাই এই কথাটাই খালি হয় যে একলা আমি করতাম। হ্যাঁ, আমি যার কাছেই যাই তারা হয় আমি একলা করলে তো আমার এই সমস্যা, অন্যরা করতে চায় না। তো আপনারা সবাই যদি এই কথাটা কন্ঠে তো সমস্যা, ঠিক না? আপনারা তো সবাই মিল্লা যদি এটাতে না করেন তো আপনার যে কৃষির যে একটা অগ্রগতি সেটা তো নষ্ট হয়ে যাবে,
1: নষ্ট হয়ে যাবে। এটি তো এখন আগে তো হইতো, এখন তো এই সিস্টেমটা না।
0: আগে তো আপনারা 3 বছরও করছেন, আউশও করছেন, আমনও করছেন, বুড়োও করছেন।

0: খাইতেও কিন্তু খুব ভালো আছে, কিন্তু এখন তো এটা বোধ পাওয়াও যায় না। এমনি কিন্তু এমনি আপনার যে মাঠটা, এটার মাঠে উঠি পরীক্ষা করাইছেন, মাঠে উঠি পরীক্ষা করছেন, কোনদিনই করেছেন
1: না?
0: তো এটাতে আপনার সারের অভাব আছে কিনা, না কি কি সার প্রয়োজন, এটাও তো দেখার ব্যাপার আছে। মানে আপনারা নিজেরাই গোবর সার দিয়া মানে আপনারা ক্ষেত্রে ঠিক করে রাখছেন? আচ্ছা, তো একটা যেটা কইয়া আমি শেষ করবো আরে, এমনি দাদা আমরা যে রেডিওতে যে আমরা প্রোগ্রামটা করি, এটা আপনারা শুনেননি? কারণ আমরা তো বিভিন্ন রকমের ভালো ভালো প্রোগ্রাম আমরা করি। হ্যাঁ, যাই হোক দাদা, কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় আমরা এটা চাইমু। নমস্কার।
1: নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা।

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কক বড়ক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি নি সানজা জরানি কক ব্রক পান্দা তিনি পান্দানি পুইলাও নো খনাই মানবায়নে কক্রবাইনি পান্দা তিনি নি কক্রবাইনি পান্দাও পুইলানো ছাকবাই থাং সৈজাক কথমা বসা তাই কক্ল ব্রক সাবই খনারানাই পুইলাও নো কক্লব সাবই খনারানাই সুবল চন্দ্র দেববর্মা আবন ইয়াগুলো খানালায়ন শাকবাই থাং সিজাক কথমা বসা রাধা মাধব দেবরমানি খরাঙ্গ হাইকে অজরাও তাবুক নরকনি বাগে ককলব সুবলচন্দ্র দেবরমানি খরাঙ্গ
1: বুলানি ককলব নি বুমু বিশি কটালনি ওয়াতি সঙ্গুই ফাইকা নখা ওয়াতি ফাইনানি নাইখা পান্থুনি ইয়ংলা বাসুই তংখা বয়ের শিব শিব শিবকা বলাই রং নিনাঙি ফাইকা ওয়াতি বাংখা মুখরা কাপখা তাই হেতু হাখর হাবকা কথর কলাইখিয়া ফুরসাউই টংখা সেরাই রক খসাউই চাখা পান্থর কপুরুং তৈতর সাকা তাতা তাইং বথব কুমা জগৈ পুংখা আই সিরি সিরি থুই বাসামানি বিশি কেতালনি খুন্তুই আবুবার বাড়িও নুকমানি ফাজি তাকুগ্র ফাজি বুকুগ্র হাপিং থাঙ্গই হুগ্রুকলাইনানি মাইমি মাই মতম হুগ কাইনানি খেত আলচুয়াই হাতিয়া দোলা আলি সারনানি ওয়াতি টংসাকনো হামু ফুননানি হামু ফুনই মাই বললাইনানি হুগনি সামুং হুগ খ্লাইদি খেতনি সামুং খেত তাংদি সেলের বরক রক সিসলাপ মাইয়া বিশিলাইমানি খাসিগ্লাইয়া আনি পাবুংনি উলনি কগলব মাইকে খাম বিয়াল বিয়াল গরিনি বাকিনিও বিয়াল ইয়াকনি কামাই বাই তাঙে চানানি সামুং মাইনি বিয়াল গনাং সাইমিয়া মাইকরি মাইমাসাইয়া বরক বুঝিয়া তক সাম

0: anamani bangi thangka bufuru sobainani khorok poja bango khorok khiligui tongo lakainai asini wanchok jagliya tamukhe sunai tabu wanama pailiya nogo mosamsa kurui thapa horsungya nukni kokno bunyo saragiya salsa masakhe lakaina phinani sabujurunai runa soiliya nukungtai bo derawok lakhya nukung hamsanani jora bo lakhya khasini bagai ahai ingo jora tongsini khasina nango tabuni koklopni bumung pailaya samung o samung tangsini tangri pailaya yakthaya tangri nayo paiplaliya kolokotoni tomung hake tongnani musungo tongna musung phano matongya ango buwei baksa himnani thangnani kapala kurini matongya mahimya sal phake dula dula tangnani upaya yakthagri matongya asai phayi ha sakabo kapal hamya mano sanani jora kurui samung tango leng leng parangui hasa kawo kathang tong sakno samu matang nai samu tanginyo paiplaya ngnai chela sak tong khe bigra ngnai nukung tebo derabu thang nai tabungni koklom ni bumung kokduk no tomasa khamjak srai okora jotono nukjak yaga tukhe bo heleng sasa kokdukle naithongma juda ganao maya musa hasani sampasa thaikaisao asugui kok salayo mangpili nailei muri khelak ngnaiyo hasalni borokno gana tongmahai gana tongui kokma samahai bo sananma kringba kokdumo sanamka sanai sanamui hayungni borokrok nommulangsarika kokdu krikhe srapsa tongmaya hayungni koktuma rok dati saimaya rediu simise agile tongu hayungni koktuma saimanani na leru len kokduk agin tongphano hapangni office so simi kisa misa solimanugo tabule borogo thaisa kokduk kaham hamya bai dal dalokja kisa tabungni কগলমি বুমু দফা তিপ্রাহানি চিচুকু দফার কাবলায় মগলায় ও বসংরক বুমা কাইসানী বসা তংমানী হাস্তে তিপুরা চিচুকু বসংরকনি টংনা টংবাইয়া চানা চাবাইয়া আগিনি সালো দফার টংথংমা পাইয়া ওয়ালাই বুলাই কৈ বুবাগ্রা টংফুরু বুবাগ্রা বুনি দফারক ন বেলাই হামজাগু ও দফা তলাওক লাই থাকা বেলাই ওয়ান মাসিনচা ওংকা কুচুগতি সানা বাকি লেরি টংখ সামুং টাকনানি নাংখ খাইসিবাই সিধি যত মিলিউই ফানকরা খাইদি সাকবাই সাকন হামজনা রুদি কেসা কেরেং লাই তা নাশিল লাইদি দফা কাইসাবাই মিলিয়াকে তাইসাবাই মিলি নাই রিসুম বসরা ফাই কফাই টংনা নাই তিপ্রা বসারক যতন নরক হামজাকলাইদি কথালাইদি সাকনাইয়া তাং লাইদি সাইজুং চাজাকি তা চাজাকি কিসা উফিলুই মানসুই নাইদি নরকনি হাপুং হাতাই হা বিয়াং কমাখা নর ওয়ানসৌ যে নাইখা আনি পাইথাকি ককলকি বুমু চুমুই নখানি চুমু হাই হুঙ্গি মানখে বলংনি টকসাহাই বিরসাঙা রংখে বিরসাউ গুড়িউই টংখামু চুমুই বাকসা উড়ি নাইখামু নখানি চুমুই গবাংমা বুদুল বুদুল খ্লাইয়ই নখনো গুড়িউই বেড়াইনাইবাইয়া গবাংমা নখা কতরমা গুড়িউ মাইয়া ও চুমুই নং বিয়াং তুই কসক মা হাইকে কসকুই থাং গরংসা থাইও নংলে টংমাইয়া গবংমা থাইনো নংলে গুড়িউ নাইবাইয়া অসুমুই নং বিয়াংনি ফাই নং বিয়াংনি আশাই নখা কতরমনো গুড়িউ নাইনা বাকি যে নং আশাই ফাই নবরই বাকসা নংলে গুড়িউই কতরম নখাও নবান্ন তুই গুড়িউই নংলে নাই নাইবাইয়ানা অরো ওয়াইসা উরু ওয়াইসা নংলে গুড়ি কুলপাইয়ানা বলনি টকসা নংনি মাংখে চুমুই বাকসা গুড়িউই নাইখামু চুমুয়ুরু থারৈ গুড়িউই থাংখামু চুমুই হাই ইং মানখে বলং টকসা হাই বিশনা রংখে কুসুগো টংগুই নাইখ্লাই নাইখামু বাহাইকে নুহু টংথক ইং জাতং অসুমুই নংলে বেবাক থাই গুড়িউই হা সাকানি বেবাক নাইখ্লাই নুহুরি টংনা নংলে চংবাই বাকসা হা সাকাও টংনা মুসংনা আংলে নংবাই বাকসা কবনই মুসংগো দেশন গুড়িউই নাইনানি বাকি হামবাই
1: আসুকজরা কগ্রবাইনি পান্দাব সাকবাইথাং সৈজা ককলব সাবৈ খেনারিকা সুবল চন্দ্র দেববর্মা অজরাও ককরবাইনি পান্ডাও সং খানালাইনানি থাংনাই তাবুক সাকবাইথাং সৈজা কথমা বসা সাবৈ খেনারনাই রাধা মাধব দেববর্মা
2: মাইখিলাই চিনি তিপ্রা দফাও বুফরু সিমিং মাফা জাতি মাসা তাকুক বুকুক থিলাইখাই গথৈ মাইখিলাই রাইফাইকা সঠিক সাইমা সগ্যাং আগিখাই হাঙার সুকমু তাবুক আর রাজা নুকথলিয়া ফিয়া

0: 오라성
1: আজ যারা খানা লাইকা যাদুনির চামুং জয়ন্তী কলয়নি খরাঙ্গ আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি সানজা জরানী কক ব্রক পান্দা যতন হর কাহাম।

শুনছিলেন কক বরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কক বরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুস্তারের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूँ वो कैसा रिवॉल्यूशन लाएगा, और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয়ই সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যানঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিংয়ের ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যানঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং

0: বর্তমানে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা।
1: আজ কি পরিস্থিতি হিসাব সে এগ্রি এজুকেশন কেসি হোনি চাহিয়ে, আজ কি চুনৌতিয়া হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ কি হো, গ্লোবাল ওয়ার্মিং কি হো, বদলতি হুই টেকনোলজি হো, নয় নয় রোগো কা প্রকোপ হো, মিট্টি কা খারাপ স্বাস্থ্য হো, উন সব কা সমাধান ভি ঢুঁড়না হ্যায়। কৃষি শিক্ষা প্রাপ্ত করকে জো বিদ্যার্থী নিকলতে হ্যায় উনকা ক্যাসে ভবিষ্য বেহতর হো, আর ও কৃষি কো ক্যাসে বেহতর করে, কিসানো কো উসসে ক্যাসে ফায়দা হো, ইস পর বিস্তার সে চর্চা হো রহি হ্যায়।
0: কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খাড়ে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ OBC ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এরও বেশি বুথস্তরের আধিকারিক BLO-দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
2: বুথ লেভেল অফিসার ভারত কে লোকতন্ত্র কি আধারশিলা, হর বুথ লেভেল অফিসার আপনি পারদর্শিতা আর কর্মঠতা কে লিয়ে না কেবল আপনে বুথ কে মতদাতাওঁ কে বীচ মে জানা যাতা হ্যায় বল্কি পুরে ভারত মে আর পুরে বিশ্ব মে জানা আর মানা ভি যাতা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে

ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রান এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসে সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারোভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এর পরের খবর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপুর্ণাদেব বর্মা তিনি ককতমা ববাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইউপিআই নি সেব হাকতনি ডিজিটেল রাংথংনি হামক্রায়ো নাংমানি বারজাইয়া সাকাহানি খুরসাখা হাকতনি বসং নাইমথাং এডভাইজার অজিত ডোবল বেজিংগ চীন বুইহা মন্ত্রী ওয়াংবাই ককলাম সালাইমাব আচুখা হাস্তে হাপাং নই সাই চি চার চি চুকু রং বিশিনী সিমি তাবুক সাকজরা খক নই চি নই সাই থামরা দক জীবানো দাদাক সিদাক সেবুক তলাঙ্কা হই সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে বেরামনি সিনিয়র এলিট ক্রিকেট থংলাইমাব ফাইনেল কাশাকা সদরতেই বিশালগড় তাবুক কক তোমার শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবার ইউপিআই নি বিসিটি পুংমানরগী বলাইখা হদালামো মন্ত্রীবক্রক ইউপিআই নি সেব হাকতনি ডিজিটেল রাংথংনি হামক্রায়ো নাংমানি বারজাইয়া সাকাহানী খুরসাখা হাকতনি লুকুরক ইউপিআই ন তৈ বরকনি সীমান বাগৈনাহানী কবক মুংব নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হদালামো হাকতনি রাংথং সলাই মুঙ্গ ইউপিআই নি সামুংনি ককন খুরসাখা নই সাইচি দক বিসি চেংজাকমানী অ ইউপিআই তিনি বিসিটি রেখা তাবু কাইচিসা হাকতর চল তঙ্গ রাংকক চংলাইনক নিবাকতৈ সাজাকা নই সাই চিদক সিসিনি বিশিও খকসা রাজাক স্নি চি চার রাং নাহার লাইমুং রুলাইমুং নই সাই নই চিবা নই চিদক বিশি আবো বাঙ্গৈ অংখা খক নই চি ব্রৈ সাই সারা দক চিনৈ রাংনিব গবাং ইউপিআই নি সেব হাকতনি ডিজিটেল রাংথং হামক্রায়ো নাংমানি বারজাই আসাগৈ তঙ্গ হাকতনি বসং নাইমথং এডভাইজার অজিত ডোবল বেজিংগ চীন বুইহা মন্ত্রী ওয়াংবাই ককলাম সালাইমাব আচুখা ককলাম সালাইমাব আর আমচাইও টংকচাংতাই বখাকনি হালকন তৈব হামক্রাই খাইনান তৈ ককলাম অংখা সেপ্টেম্বর তালনি চীনৈ তৈ চিথাম সালমারি দিল্লি কতাল ব্রিক্স কুচুক বেড়েমনি কুথুম লাইমাব চীন প্রেসিডেন্ট সি জিনপিং ভারত বেড়াইনা ফাইনানী সিকাং অ ককলাম সালাইমা নাংকুকমা গনং হিনৈন খুরসা জাখা বেড়াইমা জরাব ডোবল চীন ভাইস প্রেসিডেন্ট হান জেং বাইব মালায়ানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু বুসকাং আচাইসংনি বাকি হাস্তেনি লাইবুমাতেই হুকুমু টংরাইদা খাতি নারকনানি সাকা ফান বক্সিনকা তিনি আগরতলা টুয়েন্টি ওয়ান সেক্টর আসাম রাইফেলস নি আলফা অডিটোরিয়াম আসাম রাইফেলস বাই সৈজাক ত্রিপুরা দ্য ল্যান্ড অব টাইমলেস টেলস বিজাপন পান্ডাতেই কারিখা হাস্তেফা শাখা ও বিজাপ ত্রিপুরানি জুদা জুদা নাংকুকমা বেড়াইখ্রি থাই হুকুমু টংরাইদা লাইবুমাতে হাস্তেনি জুদা জুদা নাংকুকমা কক রকন খুরসা জাখা আবো বেড়াইনা ফাইনাই রকনি বাকি বেলাই নাংকুকমা পান্ডা লামসকমানী ককনা রেখা ব্রিগেডিয়ার নিশান চান্দেল মেজর পূর্বা সিং তৈ হাবিলদার নীতিন দাসন হাস্তেফা বরম ইয়াফারকা হাস্তে হাপাং নই সাই চি চার চি চুকু রং বিশিনি সিমি তাবুক সাক জরা খরক নই চি নই সাই থামরা দক চিবান দাদক সিদক সেবুক লঙ্কা হনই সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনো কারিব কন্ট্রাকচুয়ালতে খরক নই চি দক সাই নৈরা নই চি চার ন সেবুক লাংজাখা তিনি আগরতলা প্রজ্ঞা ভবন কতাল সাক নাইনই রকন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইয়া ফার্মা পান্ডা কক নারকমাব অকক্ন সাকা ব পান্ডাব কতাল চংজাক সাক নাইনাই খরক ব্রৈ চি নৈনি ইয়াগো মন্ত্রী অক্রা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইয়াফারি রেখা মন্ত্রী অক্রা শাখা হাস্তে হাপাং সরাই সরাই রায়দানী বিশিংতৈ সেবক লাঙ্গি তঙ্গ শাখাম সেপন তৈব মন্ত্রী অক্রা শাখা শাক হাপনি সেপনি তাংবেক্রেপ তৈব হামক্রাই খাইনাব হাপাং শাকথারৈ সামুং তাঙ্গি তঙ্গ শাক নাইজাকনানী বাকি লুকুরক হাস্তে ফাতার থাঙ্গানী নাংয়াতৈ মন্ত্রী অক্রা তৈব শাখা হাস্তে নি চাই রকন টিকারিমানী সামুং রাব চুকুচিন পাইখা পান্ডাব মন্ত্রী অক্রা বুয়াতে কমিউনিটি হেলথ অফিসার রকনি নকা সালনি ফুরংমুং শিবির নব চেঙ্গি রেখা

পান্দা মাঞ্জাখা শাখাম তাঁকরা কিরণ গীতে শাখাম দাগিফাং ডক্টর দেবশ্রী দেববর্মা আকসং মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি ত্রিপুরা মেডিকেল ড্রংন কতরতেই ডক্টর বি আর আম্বেদকর টিচিং শাখাম নকনি সংচামা সাল পালাইমা পান্দানো চেঙ্গি রেখা মন্ত্রীয়করা শাখামনি কাহামকুক শেপ রানী কবকমুং নারেখা শাক নাইনে রকনি বখাক শাক নাইনাইতেই শাক খামিয়ানি নুখুংনি লুকরকনি বিশিং শাখাম শেপরুমা ও কাহাম হালক বনানিব ককবিতি রেখা ব পান্দাও মাঞ্জাখা শাখাম তাঁকরা কিরণ গীতে চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল ড্রংন কতনি ডক্টর পরথেস রায় সোসাইটি সিইও স্বপন সাহাতে প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তুমা খনাই টংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app ফলো খাইডি হদালামো ফেসবুক তৈ এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তৈ ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি শালমারি ককতি শালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্দাব হাকতর তৈ বুই হাকতনি লুকরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত পান্দানি ফিল সারা থামচি সিনি বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকরকন বরকনি ওয়ানসকমা খাকামানি কক মন কি বাত রহরনানি কবকমুং নারেখা মাই গভ অপেন ফোরাম এবার নমো এপস লুকরকনি ওয়ানসকমুং রকন রহরই মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাইয়ই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসকমুং রকন রেকর্ড খাইয়ই মানবায়ানো আবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই যে লিঙ্ক মানানো অবতীব এস এম এস খাইয়ই মানবায়ানো অ আগস্ট তালনি সাল নৈচি চারনি হরনি দামচি সাতামই সতি ব্রৈচি বাজরা ফোন তাই মেসেজ হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্কু রায়নি তৈদুলমুংবাই তিনি তাংনক কতর ককলাম সালাইমা সংসার জাখা ককলাম সালাইমাও নাইখুংনি জুদা জুদা হামক্রাই গেনাং সামংবুতাংতাই লুকু হামক্রাই রেগজাক তাংবুতাংনি সামংনতৈয়ী সুবাই শুক্রবই ককলাম অংখা হাপাংনি দাল বিদাল তাংবুতাংনি কাহাম মানমারি সেপ মাননাই রকনি থানি সগৈ রনাও অঙ্গনওয়ারি সেবুক রকন তৈব সাতথারৈ সামংতাংনানি সাকা ফান বক্সিনখা ব সিপিআইএম বেবাগ ভারতনি জেনারেল সেক্রেটারি এম এ বেবি তিনি হাসতে বেড়াইমাও ফাইকা আগরতলা বীরখুং খলাও ককতুমা থুমনাই রকবাই কক সালাইমাও কেন্দ্র হাপাংনি জুদা জুদা রায়দানতই সেজাখা মোচাং বেবি তিনি আগরতলা সিপিআইএম হাসতে সম্পাদক মণ্ডলিনি ককলাম সালাইমাও মানজাখা খনাব সিপিআইএম হাসতে কমিটিনি ককলাম সালাইমাও মানজাগানো ত্রিপুরা রংনক ইয়ুঙ্গ নখা সাল নৈরমই কেন্দ্রনি ককথুমতে আওয়াইমুং ককচং লাইনকনি সেন্ট্রাল বিউরো অব কমিউনিকেশনস আগরতলা ফিল হাবানকনি সাকথারমুংবাই সংসাজাক ইন্টিগ্রেটেড কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম তিনি পাইখা ফেকমুং কার্জাক ভারত অভিযান লুকুলেখামুং নৈ সাই নৈচিদক তৈ চি নৈ বিশিও হাপাংনি পৈতু হামক্রাইতেই লুকু হামক্রাই অ কাইধাম বাবাইনো তুই ককলাম সালাইমা পান্দা সংসার জাকমানি ককলাম সালাইমাও ফেক মুংন কেবেঙ্গই হজাকমুং লুকু লেখামুংনি নাংকুকমা তৈ হাপাংনি জুদা জুদা হামক্রাই রেগজাক সাকথানমুংনি ককরকন তুই ককলাম সালাইজাখা হাস্তে বেরেমনি সিনিয়র এলিট ক্রিকেট থংলাইমাও ফাইনেলও কাশাকা সদরতেই বিশালগড় তিনি পিটিএ থংখলাও সংসাজাক পুইলা সেমিফাইনেলও মোহনপূর্ণ উইকেট কাইব্রিবাই মেচেনখা বিশালগড় টিআইটি থংখলাও সংসাজাক উলনৈ সেমিফাইনেলও পুইলা ব্যাট খাইনানি অংখরৈ তেলিয়ামুরা রান সারাসনি তিসাউই মানো ফিরকমুঙ্গ থংনানি অংখরৈ উইকেট কাইথামকুমাবই নাংমানি রান তিসাও সদর অ তালনি নৈ চিসনি শালমারি টিআইটি থংখলাও ফাইনেল ম্যাচ সংসাজ দলীপ ট্রফি ক্রিকেট থংলাইমাও সালচি সালকা আমচাইনো মেচেনকা সালকা আমচাই বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স থংখলাও সংসাজাক ম্যাচনি উর্নৈ ইনিংস তিনি সালচি সালকা আমচাই রান্তি সাইমানো সারা ব্রৈচিদক তাবুক নবাটিবানি ককতুমা ভারতনি নবাতিবার নাইখুং ত্রিপুরানো খবই নাগাল্যান্ড মণিপুর তৈ মিজোরাম অ তালনি নৈচিচুকু শালমারি তৈ থামচি শালমারি কবাংওয়াতৈ ওয়াউইমানো হনি হজাকমুং রেখা ইয়াংগো আগরতলা নবা

tibar nai khung ne bukhak tui hojak mong raja kha buskang dam nei chibriyo sipahi jolate shalgra hangkoro kobang watui wawi manu hnei khana shalni shakani tungmari tham chibri degree celsius te khamani nei chidok degree celsius ni garagini tongana tini shalni shakani tungmari tongmani tham chitham doshomik bri degree te khamani nei chiba doshomik dog degree celsius koktuma painani shakang koktuma bubak rok tei waisha shafiru মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইউপিআই নি শেব হাকতনি ডিজিটাল রাংথংনি হামক্রায় নাংমানি বার জাইয়াসা কাহানি খোরচাখা হাকতনি বসং নাইমথাং এডভাইজার অজিত ডুবল বেজিংগ চীননি বুইহা মন্ত্রী ওয়াংই বাই ককলাম সালাইমাও আচুখা হাস্তে হাপাং নই সাইচি চারচি চুকু রাং বিশিনি সিমি তাবুক শাক জরা খরক নই চীনই সাই থামরা দকচি বানো দাদাক সিদাক সেবক তলাং কাহানি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে বেরেমনি সিনিয়র এলিট ক্রিকেট থংলাইমাবো ফাইনেল কাসাকা সদরতেই বিশালগড় ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানে খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগামী প্রজন্মের জন্য রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় 21 সেক্টর অসম রাইফেলসের আলফা অডিটোরিয়ামে তিনি আসাম রাইফেলসের রচিত ত্রিপুরা দ্য ল্যান্ড অফ টাইমলেস টেলস শীর্ষক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। রাজ্যপাল বলেন, এই পুস্তকে ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকরা পর্যটন কেন্দ্রে ঘোরার পাশাপাশি প্রাকৃতিক সান্নিধ্যে অ্যাডভেঞ্চারমূলক কর্মকাণ্ড যেমন রাফটিং, পর্বতারোহণ, নৈশ ভ্রমণের অভিজ্ঞতা খুঁজে পাবেন। ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশে আসাম রাইফেলসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল। অনুষ্ঠানে বইটির প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মেজর পূর্বা সিং এবং হাবিলদার নীতিন দাসকে রাজ্যপাল সম্বর্ধিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার 2018-19 অর্থবছর থেকে এ পর্যন্ত মোট 22,365 জনকে সরাসরি নিয়োগ করেছে। তাছাড়া চুক্তির ভিত্তিতে 26,228 জনকে নিযুক্ত করা হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 42 জন নবনিযুক্ত চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। চিকিৎসার জন্য যাতে মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয়, সেজন্য স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার একটি সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিশুদের টিকাকরণের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দন্ত চিকিৎসক ও কমিউনিটি হেলথ অফিসারদের 2-দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বিআর আম্বেদকর টিচিং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি চিকিৎসা পরিষেবায় চিকিৎসকদের সর্বোচ্চ দায়বদ্ধতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সুস্থ পরিবেশ বজায় রাখতে, চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর প্রমথেশ রায়, সোসাইটির সিইও স্বপন সাহা ও কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত প্রমুখ। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি বিভিন্ন প্রকল্পে

ফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি আজ রাজ্য সফরে এসেছেন। আগরতলার বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করেন। শ্রী বেবি আজ আগরতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে যোগ দিয়েছেন। আগামীকাল তিনি সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে যোগ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউপিআই এর ভূমিকার কথা তুলে ধরে তিনি এটিকে দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর ব্যাপকতা এবং প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়ের গর্বিত হওয়া উচিত। ইউপিআই এর অভূতপূর্ব পরিধি এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং তা বিশ্বের মোট 11টি দেশে চালু রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে দেশের আর্থিক রূপান্তরের পথ প্রশস্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইউপিআই কে তুলে ধরেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 2016-17 সালে ইউপিআই এর মাধ্যমে বার্ষিক লেনদেনের সংখ্যা ছিল মাত্র 1,78,00,000, যার আর্থিক মূল্য ছিল 7,000 কোটি টাকা। 2025-26 সালে 24,162 কোটিরও বেশি ইউপিআই ভিত্তিক লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় 314,00,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আয়োজিত ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রামের দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং 12 বছরের আস্থা, উন্নয়ন ও জনকল্যাণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় মাদক বিরোধী সচেতনতা, জনগণের গুরুত্ব এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে ডোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। আজ পিটিএ মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে মোহনপুরকে 4 উইকেটে হারিয়েছে বিশালগড়। মোহনপুর প্রথমে ব্যাট করতে নেমে 150 রান করে, জবাবে বিশালগড় 6 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। টিআইটি মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে তেলিয়ামোড় 107 রান করে, জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সদর। আগামী 27 আগস্ট টিআইটি মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দলিত ট্রফি ক্রিকেটে উত্তর পূর্বাঞ্চলকে 1 ইনিংস এবং 210 রানে হারিয়েছে পূর্বাঞ্চল। বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স মাঠে আয়োজিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে আজ ফলো অন করতে নেমে 146 রানে গুটিয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার 22 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। 2 ইনিংসে মোট 6 উইকেট নিয়েছেন তিনি। আবহাওয়া। আগামী ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরাসহ নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে আগামী 29 এবং 30 আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া ওই রাজ্যগুলিতে আগামী 27, 28 এবং 31 আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

0: আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং FM উজ্জ্বন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য, সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আজকের সুস্বাস্থ্য
2: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের ও আগরতলা কেন্দ্রের সংবাদ আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী বিকাশ মালাকার।
2: আমরা গত ক্লাসে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি নিয়ে বা বিভিন্ন রোগের কারণ, ব্যক্তিগত স্বাস্থ্য, গোষ্ঠীগত স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কেন রোগে আক্রান্ত হই বা রোগের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার রোগ এবং তার কারণ নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এখন আমরা রোগ সম্পর্কে চিন্তা করব। প্রথমত আমরা কীভাবে রোগের অস্তিত্ব বুঝব, আবার অন্যভাবে বলা যায় যে কীভাবে আমরা বুঝব আমাদের শরীরে কিছু অস্বাভাবিকত্বের সৃষ্টি হয়েছে। আমাদের দেহে বহু কলা রয়েছে, এই কলাগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে যা আমাদের শারীরবৃত্তীয় কাজ কর্ম পরিচালনা করে। প্রত্যেক তন্ত্রের নির্দিষ্ট অঙ্গ আছে এবং তারা পৃথক কর্ম করে থাকে। তাই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নিয়ে পাচনতন্ত্র গঠিত হয় যা বাইরে থেকে গৃহীত খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে। অস্থি এবং পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত হয় যা আমাদের দেহের বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখে এবং শরীরকে সুস্থ সঞ্চালনে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবদেহের গঠনগত কার্যগত এককে আমরা কী বলি, কোষ বলি। জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকে কী হচ্ছে, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্র থেকে কী হচ্ছে, মানব দেহ। আবার বলছি আমি, দেখো যে জীবদের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কোষ কাকে বলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকেই এসেছে কি, কলা, কলা থেকে অঙ্গ এবং অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে মানব দেহ। তাহলে বিভিন্ন রোগের কারণে এই সব তন্ত্রের কাজকর্ম বিপথে চালিত হয়, ফলে নিশ্চিতভাবে দেহ ক্ষতিগ্রস্ত হয়। এই সব পরিবর্তনেই রোগের লক্ষণ প্রকাশ করে। শরীরে রোগের লক্ষণ প্রকাশ পেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। এর ফলে আমাদের মাথা যন্ত্রণা, সর্দি কাশি, ঘন ঘন মলত্যাগ ইত্যাদি হয়ে থাকে। এগুলি হলো লক্ষণ, এগুলির জন্য শরীরে রোগ প্রকাশ পায়, কিন্তু এগুলিকে রোগকে নির্দেশ করে না। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মাথায় যন্ত্রণা কেবলমাত্র পরীক্ষার কারণেই হয় না, মেনিনজাইটিস কিংবা অপর কোনো রোগের কারণেও ঘটে থাকে। এখানে কয়েকটি অপকারী প্রাণী ভাইরাস হলো ভেরিওলা, মিজল ভাইরাস, পোলিও, মাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্রাণী ভাইরাস এবং রোগের নাম, আক্রান্ত স্থান, আমরা এগুলো দেখব যে এই ভাইরাসগুলো কোনটা রোগ তৈরি করে এবং কোথায় সে, কোন জায়গাটাকে সে আক্রান্ত করে। ভেরিওলা গুটি বসন্ত, আক্রান্ত স্থান হলো চর্ম। মিজল ভাইরাস, রোগের নাম হাম, আক্রান্ত স্থান চর্ম। পোলিও মায়োলাইটিস ভাইরাস, পোলিও রোগ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ভালো করে লিখে রাখো খাতায় যে মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এইচআইভি রোগের নাম এইডস, রক্তের টি লিম্পোসাইড, শ্বেত রক্ত কণিকা। হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস, আক্রান্ত স্থান হলো যকৃৎ। রেবিস ভাইরাস, জলাতঙ্ক রোগের নাম, আক্রান্ত স্থান মানসিক অবসাদ, গলা, বুক, পেশির যন্ত্রণা। মাংস ভাইরাস, মাংস, প্যারোটিক গ্রন্থি, গলা ইত্যাদি। তাহলে রোগের চিহ্ন দেখেই একজন ডাক্তার রোগের লক্ষণ বুঝতে পারেন। এই লক্ষণগুলি নির্দিষ্ট রোগকে নির্দিষ্ট করে, নির্দেশ করে থাকে। ডাক্তাররাও পরীক্ষাগারে ফলাফলের উপর ভিত্তি করে রোগের সঠিক চিকিৎসা করেন। এখন সূক্ষ্ম ও দীর্ঘস্থায়ী রোগসমূহ, সূক্ষ্ম অ্যাকুয়েট

অ্যাকুইট অ্যান্ড ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা বলি অ্যাকুইট, রোগের বৈশিষ্ট্য বেশ কিছু কারণের উপর নির্ভরশীল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কতদিন ধরে আমরা ওই বিশেষ রোগে ভুগছি, যা আমাদের আমরা যখন ডক্টরের কাছে যাই তখন ডাক্তারবাবু এই কথাটা জিজ্ঞেস করেন যে আপনার কতদিন ধরে আপনি এই রোগে আক্রান্ত বা কতদিন হলো। তাহলে কিছু রোগ খুব স্বল্পস্থায়ী হয়, এদের সাধারণত স্বল্পস্থায়ী রোগ বলা হয়। আবার কিছু কিছু রোগ যেমন সর্দি কাশি অল্প কিছুদিন স্থায়ী হয়। আবার এমন কিছু রোগ আছে যা জীবনভর আমাদের শরীরে দাপট চালিয়ে যায়। এই সকল রোগকে দীর্ঘস্থায়ী ক্রনিক ডিজিজ বলে থাকে। যেমন গুদ রোগটি ভারতের অনেক অঞ্চলেই দেখা যায়, যা একটি দীর্ঘস্থায়ী রোগ। দীর্ঘস্থায়ী রোগ এবং দুর্বল স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী রোগ নিয়ে এবার আমরা বলছি। দেখো যে আমরা জানলাম যে দীর্ঘ ও তীব্র দীর্ঘস্থায়ী রোগ আমাদের শরীরে পৃথক প্রভাব ফেলে। যে সমস্ত রোগ আমাদের শরীরে বিশেষ বিভিন্ন অঙ্গকে দুর্বল করে দেয় সেগুলো আমাদের যথেষ্ট শারীরিক ক্ষতি সাধন করে। সেই কারণে সাধারণত স্বাস্থ্যের জন্য সকল শারীরিক কাজকর্ম অত্যন্ত আবশ্যক। স্বল্পস্থায়ী রোগগুলি সেদিক থেকে আমাদের শরীরে বিশেষ বড় প্রভাব ফেলে না, অপরদিকে দীর্ঘস্থায়ী রোগগুলির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ক্রিয়া ঘটে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি যে সর্দি কাশি আমাদের প্রত্যেকেরই হয় এবং এক সপ্তাহের মধ্যে আমরা আবার কি সুস্থ হয়ে যাই। এই সকল রোগ আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলে না, এর ফলে আমাদের দেহের ওজন হ্রাস পায় না, শ্বাসকষ্ট বিশেষ হয় না এবং অল্প কয়েকদিনের সর্দি কাশিতে আমরা দুর্বল হয়ে পড়ি না। কিন্তু আমরা যদি ফুসফুসের যক্ষা রোগের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হই তাহলে বছরের পর বছর অসুস্থতার কারণে আমাদের দেহের ওজন হ্রাস পায়, অপরদিকে আমরা সবসময় ক্লান্ত বোধ করি। স্বল্পস্থায়ী রোগগুলির কারণে আমরা কয়েকদিন মাত্র বিদ্যালয়ে উপস্থিত নাও হতে পারি, কিন্তু প্রবল ক্ষতিকারক দীর্ঘস্থায়ী রোগগুলির কারণে আমার বিদ্যালয়ের পড়াশোনাও হয়তো কী করতে পারি, পড়াশোনাও সঠিকভাবে চালিয়ে যেতে নাও পারতে পারি এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারি। এর ফলে এই দীর্ঘস্থায়ী রোগগুলো আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকারক স্থায়ী প্রভাব ফেলে, যা স্বল্পস্থায়ী রোগগুলির সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। এখন রোগের কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রোগের কারণ। বিভিন্ন রোগ সৃষ্টির মূলে বিভিন্ন ধরনের কারণ থাকে। মানব দেহে রোগ সৃষ্টিকারী এমন বস্তুসমূহকে এক কথায় ডিজিজ এজেন্ট বা রোগ প্রতিনিধি বলে। মানব দেহে রোগ সৃষ্টির জন্য যেসব এজেন্টের ভূমিকা রয়েছে সেগুলি সম্পর্কে এবার বলছি। যে জৈবিক এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, আমরা যেটাকে জৈবিক এজেন্ট বলি, এই এজেন্টগুলো, এজেন্ট বা প্রতিনিধি সমূহগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, মাইকোপ্লাজমা ও কৃমি। এগুলো হলো জৈবিক এজেন্ট যারা কি করতে পারে, যারা আমাদের শরীরে রোগ তৈরি করতে পারে। রাসায়নিক এজেন্ট বা কেমিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্টগুলি হলো নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। আমি আবার বলছি রাসায়নিক এজেন্টগুলোর নাম, নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। ভৌত এজেন্ট, রাসায়নিক এজেন্টগুলোর নাম তোমরা জানলে, এবার ভৌত এজেন্ট বা ফিজিক্যাল এজেন্ট, বায়ু, জল, তাপ, শৈত্য, রেডিয়েশন, তড়িৎ প্রবাহ ইত্যাদি। পুষ্টিজনিত এজেন্ট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ ইত্যাদি। যান্ত্রিক এজেন্ট,

বায়ু, জল, তাপ, সৈত্য, রেডিয়েশন, তড়িৎ প্রবাহ ইত্যাদি। পুষ্টিজনিত এজেন্ট প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ ইত্যাদি। যান্ত্রিক এজেন্ট হাড় ভাঙা, মচকানো, অস্থি বিচ্ছুতি ইত্যাদি। উপকারী ভাইরাস, তোমরা অনেকেই ভাইরাসের নাম শুনেছ। উপকারী ভাইরাসগুলো নিয়ে এবার বলছি। উপকারী ভাইরাস, ফাস্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাস্টকে উপকারী ভাইরাস রূপে গণ্য করা হয়, কারণ এই ভাইরাস বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়, যান্ত্রিক জ্বর ধ্বংস করে পরোক্ষভাবে মানুষের উপকার করে। তাহলে তোমাদের যদি এবার বলা যায় যে দুটি উপকারী ভাইরাসের নাম বলো, তাহলে বা দুটি উপকারী ভাইরাস আমাদের কী উপকার করে, তাহলে তোমরা বলতে পারবে যে উপকারী ভাইরাস আমাদের কলেরা, টাইফয়েড থেকে টাইফয়েডের যে জীবাণু সেগুলিকে ধ্বংস করে আমাদের কী করে উপকার করে। ব্যাকটেরিওফাজ একটি আদর্শ ব্যাকটেরিওফাজ, আকৃতিতে ব্যাঙাচি বা শুক্রাণুর মতো হয়। ব্যাকটেরিওফাজ যে সংজ্ঞা বলতে হয় এইমনভাবে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। যেসব ভাইরাস, তাহলে ব্যাকটেরিওফাজ কাকে বলে এটা তোমাদের আগে জানতে হবে। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। ফাজ কথাটির অর্থ হলো ভক্ষণ করা। এবার জানলে তোমরা উপকারী ভাইরাস। এবার উপকারী ভাইরাসের পাশাপাশি কিছু ভাইরাস আছে যা যে ভাইরাসগুলো আমাদের কী করে ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। বেরিওলা, ভ্যাকসিনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন গুটি বসন্ত, জলন বসন্ত, ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, প্রাণী দিয়ে প্রভূত ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। যেমন দুটি অপকারী ভাইরাসের নাম যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা বলবে যে বেরিওলা এবং ভ্যাকসিনিয়া। বেরিওলা এবং ভ্যাকসিনিয়া হলো দুটি অপকারী ভাইরাস, তা কী করে আমাদের শরীরে গুটি বসন্ত এবং জল বসন্ত এগুলো তৈরি করে। শিশুদের জন্য কেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় না? হয়তো শিশুটির পরিবার এমন একটি অঞ্চলে বসবাস করে যেখানে জনপরিষেবা উন্নত নয়, তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্র একটি শিশুর অসুস্থতার আরেকটি কারণ বলে গণ্য হতে পারে। তাহলে অসুস্থতার কারণ যদি বলতে হয় তাহলে শিশুদের যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলটাও অনেকাংশে দায়ী যেখানে কি জনপরিষেবা উন্নত নয়। তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্রতা একটি শিশুর অসুস্থতার কারণ বলেও সেখানে কী হতে পারে গণ্য হতে পারে। এর দ্বারাই প্রমাণিত হয় যে প্রত্যেক রোগেরই কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ বর্তমান থাকে। আবার এমনও লক্ষণীয় যে একটি নির্দিষ্ট রোগের বিভিন্ন কারণ উপস্থিত। এখন আমরা সংক্রামক রোগ নিয়ে আলোচনা করব। সংক্রামক রোগ, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ সংক্রামক, বা বাড়ির বড়দের কাছ থেকেও তোমরা উনি সংক্রামক রোগে আক্রান্ত। তাহলে আমাদের জানতে হবে সংক্রামক রোগটা কী। যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তির দিয়ে সংক্রামিত হয় তাদের সংক্রামক রোগ বলি। যেমন এইডস, সিফিলিস, গনোরিয়া, ডিপথেরিয়া, জল বসন্ত, গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, টাইফয়েড ইত্যাদি। আমরা জানি শরীর সুস্থ রাখতে হলে জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণত রোগগুলি দুপ্রকার হতে পারে। এদের মধ্যে একটি হলো সংক্রামক মাধ্যম, বিশেষত জীবাণু সৃষ্ট রোগগুলি হলো সংক্রামক। জীবাণু সকল প্রজাতির মধ্যে রোগ ছড়িয়ে দেয় এবং তার ফলে রোগের সংক্রমণ ঘটে। বায়বীয় মাধ্যম, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আক্রান্ত হতে পারি, বায়বীয় মাধ্যম। রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি আবার বায়বীয় মাধ্যমে সংক্রামিত হতে পারে। এরও বায়বীয় মাধ্যমেই সংক্রামিত কয়েকটি রোগ হলো সাধারণত সর্দি, নিউমোনিয়া, যক্ষা ইত্যাদি। খাদ্য ও পানীয় মাধ্যমে, দূষিত খাদ্য ও পানীয় মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ এবং বি ভাইরাস। দূষিত রক্ত প্রদাহ, যৌনমিলন, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। আমি আবার বলছি, এটা খুবই

0: গুরুত্বপূর্ণ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কীভাবে আক্রান্ত হয়, মানুষকে কীভাবে আক্রান্ত করে, এগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। দূষিত রক্তপ্রদাহ, যৌনমিলন দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ ভাইরাস। জলীয় মাধ্যম, জলীয় মাধ্যমও রোগের বিস্তার সম্ভব, যেমন কলেরা। অপরপক্ষে এমন কয়েকটি রোগ আছে যা সংক্রমণ মাধ্যম দ্বারা প্রসার লাভ করে না, এরা শরীরের অভ্যন্তরীণ ক্ষতি সাধন করলেও পারিপার্শ্বিক ছড়িয়ে পড়ে না, এগুলিকে অসংক্রামক কারণ বলি আমরা। সংক্রমণ কারণের সাথে সাথে এগুলিকে আমরা অসংক্রামক কারণ বলি। উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু ক্যান্সার জিনগত ত্রুটির কারণে সৃষ্টি হয়। অতিরিক্ত দেহ ওজন এবং অপর্যাপ্ত শরীরচর্চার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এগুলি সম্পর্কে বিবেচনা করলে বোঝা যায় যে এগুলি এই রোগগুলি সংক্রামক নয়। তাহলে সংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগের দেহেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকে অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া ইত্যাদি, এই রোগগুলিকে আমরা সংক্রামক রোগ, অসংক্রামক রোগ বলে। যেসব রোগ এক দেহ থেকে অসংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকেই অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া। তাহলে এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সংক্রামক রোগ কাকে বলে, তাহলে তুমি কি উত্তর দেবে? যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তি দিয়ে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। যেমন দুটি উদাহরণ দিতে বলো, যদি উদাহরণ দিতে বলি তাহলে বলবে সিফিলিস, গনোরিয়া। আবার অসংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকে আমরা অসংক্রামক রোগ বলি। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ ইত্যাদি। রোগ বিস্তারের কারণসমূহ আমাদের জানতে হবে। রোগ বিস্তারের আমরা জানি বৈচিত্র্য অনুসারে জীবজগৎকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। সাধারণত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস করা হয়। এই শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটি প্রজাতি রোগের সৃষ্টি করে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এছাড়াও এককোষী প্রোটোজোয়া উল্লেখযোগ্য। আবার বহুকোষী জীব যেমন বিভিন্ন প্রকার কীটের মাধ্যমেও বিভিন্ন রোগ বিস্তার করে। ভাইরাস দ্বারা সংক্রামিত বিশেষ কয়েকটি রোগ হল সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও এইডস, টাইফয়েড, কলেরা, যক্ষা প্রভৃতি রোগগুলি আবার ব্যাকটেরিয়ার প্রভাবে সৃষ্টি হয়। তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত, এবার প্রশ্ন হলো যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম বলো। তুমি বলবে যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম হলো সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা, এবং এইডসের নামও বলতে পারো। ব্যাকটেরিয়ার কারণে দুটি রোগের নাম বলো, টাইফয়েড, কলেরিয়া, যক্ষা। আবার বিভিন্ন প্রকার ছত্রাকের ক্রিয়ার ত্বকে দাঁত ইত্যাদি রোগ দেখা দেয়। প্রোটোজিয়ার ক্রিয়ায় নানা ঘরোয়া রোগ যেমন ম্যালেরিয়া, কালাজ্বর রোগ বিস্তার করে। কীটপতঙ্গ দ্বারা সংক্রামিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হল গুদ রোগ। রোগের প্রকারভেদ, সাধারণত বায়ু, জল, খাদ্য এবং নানা ধরনের জীবাণুর মাধ্যমে মানবদেহে রোগের সংক্রমণ ঘটে। যেসব অণুজীব সংক্রামক রোগ বিস্তার করে তাদের প্যাথোজেনিক জীব বলা হয়। পোষক হিসাবে এক্ষেত্রে মানুষই একমাত্র ভূমিকা পালন করে থাকে। ভাইরাস গঠিত, এবার ভাইরাস গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ হল নিউক্লিয় প্রোটিন নির্মিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী বাধ্যতামূলক পরজীবী, কেবলমাত্র পোষক কোষে প্রজননক্ষম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ে এর বস্তুকে আমরা ভাইরাস বলি। তাহলে এই যে বিভিন্ন রোগ সম্পর্ক নিয়ে আলোচনা করা হলো, সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। আশা করব আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং ভাইরাস বা অন্য অন্য যে ব্যাকটেরিয়া তারা কী কী রোগ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর বিজ্ঞান।

0: প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এ সপ্তাহের ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার। তাহলে চলুন দেখে নিই আজকে ফোন লাইনে প্রথমে কোন বন্ধু আমাদের সঙ্গে আছেন। নমস্কার, গীতবাহার থেকে বলছি।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সাথে পার্বত্য সাহায্য।
0: আচ্ছা বলুন। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা,
1: গানটি শুনবো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি আমাকে, এই গানটি শুনবো। হবে তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক
0: আছে, সবার জন্য পাঠাবো।

0: নমস্কার,
1: হ্যালো হ্যালো,
0: বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসমরাজ্যের সিউনি জেলা থেকে। আর প্রথমে আপনাকে নমস্কার।
0: নমস্কার।
1: আজকে আমাকে গীতবার অনুষ্ঠানে একটি লোকগীতি শুনিয়ে দেবেন, গুস্তব কুমার দাসের হলে তো ভালো, না হলে অন্য শিল্পীর কণ্ঠে দিলে চলবে। গুরু না বুঝি সন্ধ্যা সকালে।
0: আচ্ছা,
1: আর আপনি নিশ্চয় ভালো আসছেন না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর অনুষ্ঠান মোটামুটি ভালো হচ্ছে। আর আর যারা অনুষ্ঠান গীতবার অনুষ্ঠান যারা শুনবেন, যেমন বিশেষ করে আমি এক দুজনের নাম বলছি, আশুতোষ দেবনাথ মহাশয়, তারপর অনুপ ভট্টাচার্য, অবিনাশ তেলি, যারা অনুষ্ঠান শুনবে সবাইকে নিয়ে শুনবো।

0: হ্যালো,
1: নমস্কার, গীত বাহার থেকে কথা বলছি।
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ শিমলা।
1: হ্যাঁ বলুন।
0: আজ ছবি হ্যায় গান বেবফা ওর ইশক ছুপতা নেই ছুপানে সে।
1: আচ্ছা
0: জি
1: ঠিক আছে, আপনাকে
0: জি ঠিক
1: শোনাবো
0: জি
1: আমরা।
0: জি ধন্যবাদ, ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

0: নমস্কার।
1: নমস্কার দাদা, আমি ধর্মনগর থেকে অবিনাশ আলী।
0: হ্যাঁ হ্যাঁ বলুন
1: দাদা, আজকে আমাকে শুনে দেবেন ছবির নাম গ্যাংস্টার,
0: আচ্ছা,
1: আর গানের গানের কথা হলো ইয়া আলী মদতে আলী, গানটি গেয়েছেন জুবিন গার্গ। আর আকাশবাণী কৈলাসহর যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবার জন্য পাঠাবো আপনার পছন্দ করা গানখানি।
1: ঠিক আছে দাদা, নমস্কার।

0: নমস্কার নেবেন দাদা।
1: নমস্কার, বলুন।
0: আমি কৈলাসের চন্দ্রপুর থেকে বরুণ ক্ষেত্র বলছি।
1: হ্যাঁ বলুন আপনি।
0: তো দাদা, আজকে তো গান শুনবো, ছবির নাম হলো মিষ্টান নটবরলাল, আর গানের লাইন হলো পরদেশ দিয়া পরদেশ। আর এমনিতে বিভিন্ন মাধ্যমে যারা শুনছে সবাই কিনে শুনছে দাদা, আপনি তো অবশ্যই শুনছেন।
1: ঠিক আছে, শোনাবো আপনাকে।
0: দাদা রাখছি, নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো,
0: নমস্কার গীত ভার থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার
0: হ্যাঁ,
1: গীতবার, হ্যাঁ আমি রামকৃষ্ণগড় থেকে বলছি, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা বলুন।
1: আশা করি ভালোই আছেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো একটা কথা বলি,
0: প্রথমে গানের পছন্দ বলুন আপনি,
1: হ্যাঁ গানের গানের কথা
0: বাকি
1: বলি
0: কথা পরে
1: প্রথমে।
0: বলুন। হ্যাঁ
1: গানটা হলো দিওয়ানা মস্তানা, গানটা হলো এরকম, ও মাম্মি মাম্মি, ও ড্যাডি ড্যাডি,

এরকম গানটা, গানটা অবশ্যই গিয়েছে উদিত নারায়ণ। আর একটা কথা বলি, লাইফ ইজ শর্ট, টাইম ইজ ফাস্ট, নো রিপ্লে, নো রিওয়াইন্ড, সো এনজয় এভরি মোমেন্ট অ্যাজ ইট কামস, ঠিক না? আর আজকে এই প্ল্যাটফর্মে আমি যাদের নিয়ে গান শুনতে চাইছি, বিশেষ করে আমার সজল মালাকার ভাই, খুব ভালো শ্রোতা, সেদিন তিনি একটা গান দিয়েছিলেন, খুব ভালো গান। তারপর আমাদের অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, মিঠুন চক্রবর্তী।

0: তারপর লোকেন্দ্র বর্মাজি, আর আছেন আমাদের অম্বলিকা ভট্টাচার্য আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য আর সুমন মুহুরি, সেও শুনবে। যাই হোক, ভালো থাকুন প্রসেনজিৎ দা, ভালো রাখুন।
1: ঠিক আছে, আপনি ভালো থাকবেন, নমস্কার।

শুনলেন গেট বাহার অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন গজল, শিল্পী ছিলেন হরিহরণ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্র বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইয়ের দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেইজিংয়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারত চীন সীমান্ত সহ একাধিক বিষয়ে কথা বলেছেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে 58তম যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেটের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে যেমন বঞ্চিত করে, তেমনি বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও তা বিপজ্জনক। সেবা তীর্থে আজ 53তম প্রগতি বৈঠক সভাপতিত্ব করেন তিনি। শ্রী মোদী বলেন, মন্ত্রক এবং রাজ্যগুলিকে এই ধরনের প্রকল্প রূপায়ণে একযোগে কাজ করতে হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলির মধ্যে এক্ষেত্রে বিশেষ সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ডিজিটাল পেমেন্ট কি বাত করতাম वो कैसा रिवॉल्यूशन लाएगा और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1,78,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 24,162 কোটি টাকায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্র আরও বিস্তৃত হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তর আসবে। একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের ভিত আরও মজবুত এবং এক্ষেত্রে দেশের অতি ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র MSMEর অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী ডোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ক আলোচনার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,400

0: 180 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাংয়ের আহ্বানে গতকাল বেজিং পৌঁছান। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে 58তম যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রী ও স্কুলগুলির হাতে পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির পিতমপুরার বাল ভারতী পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে শ্রী মেঘওয়াল বলেন, যুব সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা তৈরিতে এই ধরনের প্রতিযোগিতা বিশেষ সহায়ক হতে পারে। আগামীকাল শতবর্ষে পা দেবে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণীর কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্বের সম্প্রচার বুধবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এ প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11ই মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT। 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11ই মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথ স্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এর বেশি বুথ স্তরের আধিকারিক BLRO-দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर्स भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে কহ কালিদাস বইটি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মহাকবি কালিদাসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায় না। তিনি কালিদাসের সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তাঁর ব্যক্তিত্বকে নতুন করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে লেখকের প্রচেষ্টার প্রশংসা করেন। শ্রী শেখাওয়াত আরও বলেন যে লেখক কালিদাসের ব্যক্তিত্ব, চরিত্র ও অনন্য বৈশিষ্ট্যগুলোকে অত্যন্ত প্রাণবন্ত, আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাঁর এক পূর্ণাঙ্গ চিত্র রূপ দেওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য, কহ কালিদাস বইটি লিখেছেন যুগল যোশী। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ আম আদমি পার্টিকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন যে উন্নয়নমূলক কাজ করার পরিবর্তে সরকার মাদক সংক্রান্ত পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুই দেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জোর দিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট

0: টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনাল দিনুশা 85 রানে অপরাজিত আছেন। পাসিন্দু সূরিয়াবান্দারা 80 ও কামিন্দু মেন্ডিস 32 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার 3টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন 1টি করে উইকেট। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। খবর এখন এই পর্যন্তই, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী কিশোর মল্লিক।

শুনলেন লঘু যন্ত্রসংগীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল বুধবার 26শে আগস্ট আমাদের প্রভাতী অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, আকাশবাণী কৈলা শহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল বুধবার 26শে আগস্ট আমাদের প্রভাতী অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 যথাক্রমে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ, কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন ককবরক গান। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:30 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6:00 শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান। 6:30 কৃষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুলগীতি। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:43 হয়ে 45 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।